লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরভায় ভরা মিনিট ভকেপ চকসি রেডিও কার্যারা তো আনফান নীলি প্রিয়াঙ্গা তেরাংপি কার্ডম নাম্পা জেরসি পিনি কেচেং সিয়ে ট্রান্সমিশন ইম্পু পনিকল পিনি আরু নিভাই ইংকয়রা ভ উর্মি আর্নি যা মেকে বাংলাকে এফ এম ব্যান আলং পেন মেগাহার্টস ভারুই সিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজায় মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর জলং ইকজি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেং আবাং ফোমেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি

লাকে আকাশবাণী দীপু পিনিয়ে ট্রান্সমিশন আজ এমেক আলংপেন কপি পিয়াসন আমংসি কেরট কাপার জুপনিক জিমা চেথান দাম মেক্সিন পরফাই ট্রকরা মিনিট কে পাপর নাংলিতুম আর্না মাফান কাংডু কার্ডম আলুন আজাই মেক আংদিং আলংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ট্রকরা মিনিট থং কেবরা ফপর নাংলিতুম নীলি লামথে আজাই মেক আংদিং আলংপেন লামথে আর্জু ইকলংজি পরফাই ট্রকরা মিনিট থং কেবরা সির কেবাপর নাংলিতুম পিনিয়া সার লামথে আজাই মেক আংদিং আলংপেন সার লামথে আর্জু ইকলংজি পরফাই ট্রগ্রাম মিনিট প্লি কেবাপর নাংলিতুম কার্বি লুনবারি মাজাই মেক আংদেং লংপেন আসন আসন লুন আরজু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবাপর নাংলিতুম পিনি আলামজের আজাই মেক আংদেং লংপেন চিহুচিপুত আরজু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেবাপর নাংলিতুম লুন চেতো আজাই মেক আংদেং লংপেন আসন আসন লুন আরজু ইকলংজি পরফাই নিয়ার কেবরা মিনিট থং কেবাপর নাংলিতুম কার্বি লামার জানালুন আজাই মেক আংদিং আলংপেন জুমিসেন জুমিসেন আলুন আরজু ইকলংজি পরফাই সির কেবরা মিনিট খ্রি ফপর নাংলিতুম হিন্দি লামার জানালুন আজাই মেক আংদিং আলংপেন আসন আসন আলুন আরজু ইকলংজি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফপর নাংলিতুম ইংলিশ আলুন আজাই মেক আংদিং আলংপেন আসন আসন

লাপানাপর নাংলিতুম লংকুমার কিলিং লাপেন আরিয়া সাংহুয়াতুম কিলুন আলুন আর্য ইকলং তাংল আলুনা লামথে লংসাং মুক্রাং আদুন্থু নাংলিতুম নেলসন টকবি কিলুন আলুন আর্য ইকলংপ আলুনা লামথে নি পাপিয়া বাং ততাংতে আর্য ইকসে নাং নেলসন টকবি কিলুন আলুন

লাগে আকাশবাণী দীপু ননাদুন থুয়া যায় মেঘ দামথুইক সিনং কার্বি লুনবারি মাজায় মেঘ আংদেং লংপেন নাংলিতুম সরত বে লাপেন ধনসিং তেরন আতুম কিলোনালুন আর্জু ইকলংজি আলাংলিতুম কিলোনালুন লাগে আদামাসার কাপাং রিয়াং বেঙ্গালুন তাংতে আর্জু ইকসেনা লাবাংসলুন

লাকে আকাশবাণী দীপু জ্যামে কেবাং বম লাকে এফ এম বেন আলং পেন মে কাহার্জ ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন জ্যামে কেদু আন্তা নংলিতুম নিউজ অন এয়ার আমোবাইল অ্যাপ আলং পেন্তা আর্জুলং ইকজি।

0: নোনাংলি তুম পিনিয়ালাম জেরা যায় মেক আংদেং লং পেন আমরি আমোজা আমোজেদার মোজা সিং বি লাপেন হুটবাং পি হেভেলিন তিমুং পি আতুমাংবং চিঙ্গি জেথান আর্জু ইংপো আলামাথে পি এবাংকে লংলে ফেলাং চিপারি দেং লাপেন মেদু কিটু লাপেন কোসন সি চেরাই কম নংজিমা লাসপুথা চিহু চিপুত নংলিতুম আর্জু ইংপো ততাংতে আর্জু ইকসেনে
1: মুনিত লাপেন লংলে ফেলাং লাকে চেরা ফেট বিনাও লংলে ফেলাং আবে পুলতে মুনিত তুমকে দোকে থাক কেকলেম কে দামসে তামে জয় কে কে পিনি লাকে লংলে ফেলাং কাছে পারি দেং মিডু কিতু লাপেন আউ ওবে ওবে আন তা লংলে ফেলাং কাছে রায় কম জিয়া ফান কুসন কুপি ক্লেম নাং জিমা লাসু অপুথা কাছে থান জিয়া ফান পুরা আমরি মোজা লঙা মোজাদার আকে হাই সার মোজা সিং বেয়া ফানসে চোফা ইগল আলাং লিনলা

0: tang nang lilam klar ki pia pot tang ti ke padu si akar june li nang li phanang kar ju dumang tung lam thela hen lo long le philang lam si li ka che than la pe nang li ge inu da moja dara pot si kar bia ke pudet ka li lo munni da tuma phan ra da tuma phan nang li long le philang al lu ka che se marku anaki nang sot ma la so pu thak nang li than pa jir mi ek jima
1: a hok lo pen da che than lo long le le ve te ki do ki tha ka tha yan ta avidet po pot si মানে চুকলেম চুদাম থাইন তা বেদাত পোপোত সে লাকি লংলি কে কিনাংস লংলি কিনাংস ওয়ফিত সেটা মে হালা লংলি বাংকে দুলো সেটা মে পু কাউন্সিল হিন বাংকে আমেন চে থাপ দুন দে মতে আলংলি আপাতা বাং আবে পুলো তানতে মোমান্তু নিয়ে আর নি কে কাশিক সাক ডোকক জি আথে নাংলি লংলি পুয়া বাংকে লাকে নন কে পানচট ক্লেম চট আনে কানবাং তা চুক্লেমে চুক্লেম লং চুদামকে চুদাম লং পো সীতামে মান্তু নে আর নি নংলে রক মানে বংস লংলি কিরে পু সনসন কে লা বংস আমে বদিম ডাক কে সরকার লং পুসে আদাক টক দেত পো লা সে সরকার পুল তং তে আদাক কে জক তা চে পা হেম ফু বাঙা বেলা আতে মা পাতা বে দেলং কে আদাক পাতা আমে থং চে সামার মে দেলং কে লা সে আদাক বাং কে আমেন চে থাপ দিন লং লে দেলং পো সে আদাক কে নং সে কাছে রাই পু বাংকে বাং নং হক হেদ পো পোট সি লা বাংকে বাং নং মো কাউন্সিল তুম ইয়ং সি কাম দু পুলো তং তে হাদা কদিম বাংকে হালা বাংসো কাম কাউন্সিল তুম আনিং কা হাঙালিং বাং ক্লেম লং পো নং লি মে থাং লং লি লো সে তামে লা বাংকে নং লি চি ক্রং দু নুন দেদ পো লা লো লা সে বাংসো লং লি বাংকে নো হক পুনো সে তামে নং লি লং লি লো পুলো তং তে নং লি মে না সে চি ক্লেম নং পো
0: কালা তং তে লা রা দা ফান ই সরকার পেন কুপিনে আসাই কি দেন কি নাং সত মালা হো লে লালং লে ফিলাং আলাম লাহাই লুক আছে সিলাম পুথা কাছি থান জি মুম জে পান
1: লা বাংকে আকে নাং সত ল আথে মা ইলি তুমকার বি পুনন কেই সো আন বাংকে মেনা আফান কাছি সি কা বাং কসন নে কাং আর দুক আথে মা কাছি নি ল নে কাছি নি নে ল নে সেতা নি লিপুদাম ইয়ে বাংকে চি নি নে দা তাহাই পট কাছি থান কাছি মুম বাং আকে নাং সত ল লাপেন কে চিনি বয় ফির সেটা মে লাহাই আবার সাই ইয়ং সি ক্লেম পি পন পে পুলো তং তে চিনি বয় ফির সেটা মে আমি না চুক্লেম থেক থে লাপেন কে ডাক অফিস আন তাকে বাং জি হেলোভিং ইউলাসন দক লাসে লা এভারনেস লো কাছে থান চি মুম আমে আইল লাপেন কে কি ক্লেম পি আবাং কে আকে নাং সত লাসে লা কি ক্লেম পি সেটা মে ইলি তুম আরন পেন সে ক্লেম পি নাং জি আকেনাং সর দাবাংকে ইলি তুম রং আসার হয় দুই চিনি দু নাং জি আকেনাং সর লো লাপেনকে সরকারি কামুরা কা চিনি দু নাং জি আকেনাং সর লো লাপেনকে নিলি তুম ল্যান্ড এন্ড রেভিনিউ ডিপার্টমেন্ট আনাবাংকে কা চিনি দু নাং আকেনাং সর লো লাসে মন্ডল তুমটা ইনকোয়ারি বাং নাং জি রং আসার লেলা লোপু বই ফিস তামে মন্ডল তুমটা ইনকোয়ারি আলং লে আহক লমা কালিমা হাদা আলং আমাত বাংসে লাবং সরি রিপোর্ট বাং এয়ার ও ফান পি নং জি লা আন আং দেং দো লাসে লংলি ফেলাং মেথাং নেং হাং লো পুরা হেলাম বো জি সামার বং বং বাং কে চক চে
0: হাং চুরু ইক লো লা সপু থাং নং লি ক্লার ডাক পে নং লি কি থান কা পাজির মি আপন তাং তে ইলি কে থান দাম নং জি কে দো ইক উলাং তে মা সেটা মে আপর লাম দো পর সি পিনি কে লা ডাকান লে লি রিপ ইক চেক লো না তাং তে নং লি লা ডাকান কে বাং আপন নং লি ফান নং চুরু ইক লো লা পেন কে কাজবানি দি ফুহিন পেনাংলি ফান হিরজুমে সে তামে না পাজিরি দুনিক লো কার্ডো
1: কার্ডো
2: লাপোনা পর পিনি নাং লিতুম পিনিয়া লামজের আজাই মেক আং ডেং লং পেন আমরি ইয়া মজা আলং আমজেদার মজা সিং বে লাপেন হুদবাং পি হেভেলিন তিমুং পি আ তুমাং বং চিংগি চিথান আর জু ইগলং তাং ল আলামাথি পি এ বাংকে লংলে ফেলাং চেপারি দেং লাপেন মিডু কি তু লাপেন গোসন সি চেরাই কম নাং জিমা লাসো পুথা চিহু চিপুত আর জু ইগলং তাং ল লাকে আকাশবাণী দীপু
3: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ অপনি সি সংঘর্ষো কে কুছ কিসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো সুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম

ননহে জং নাংলিতুম মহবতে লামার জানা লংপেন আখে খুলি হু পালুন আর্য ইকলং তাংল কিলুনবাং ভু উদিত নারায়ণ লাপেন কিলুনবাং ফি লতা মঙ্গেশকর আরুণু নাংলিতুম তলাশ লামার জানা লংপেন দিল্লি গয়া পালুন আর্য ইকলংপো কিলুনবাং ফি আলকা ইয়াগনিক ততাংতে আর্য ইকসেনা

penang anari so nimso mate youth atum football kapathu ning kirong aphai sumindar along ili lakhada mama se un e lapuan sumindar along football kapathu kachathang ili tum theklong lo lasi labangso football apur kimo sitame pathihek penili chethan iklonang football kupuson pensi nangke plang lapen commentum melom pensi kepang chengma football lake aningkando o aprang pen nangke plang mate keban nai sumindar along kachathang klong kapathu kelata esonlo football apur kimo nangke plang chengke lapuson henlo ningkan suri suri aprang china greece lapen rome along hako ko amune datum isi football kapathu pen chingle jot kapathu do okreng mate leather ball ari pe pho phe pin pen akeng pen ki tursi ke pathu i hala so hut labang so kapathu amen seju pusi pu ningkan surinya prang malom china det chinese atum si paklang lo lason si penang ningkan pathu bom wang bom si 19th century melom lermi mate modern kainang le bom kai kerala bom ason si labang so seju kapathu pen puthot England adet along football pu amen pakir la thulo hala sohut pregjam schools lapen clubs hei hui along football ke pathu aron atang sitame che pregjam ason si manlo lapuson ke che preg theklong si labangso football ka pathu nangji aron ko puson ma pusi ke pathu atum anta manghu mang ramason si mandat lo lahai hui akisung ke manghu ke pawe ji lapen ke pathu nangji aron atang কেপাচক লিমজি আফান পুরা ফারুকরেন আর কেপরা ট্রক কেপরা কে থম আনিংকান দা ফুটবল এসোসিয়েশন আমহাং পাথেকলো ফুটবল এসোসিয়েশন ক্লেমচারি আতুম হালাবাং সোয়ারনি পেন্সি আরো নাতাং দো আন্তা পাচিনি সি পেকলাংলো ফুটবল এসোসিয়েশন আহিন পেন কিপি আরন সি নন পু লিরমিয়া কায়লংতা পাথু বমবাং বমলো পেনাং আন আনিংকান আফি ফুটবল কে পাথু সুমিন্দার আলং কে অংদুং আরার আতুম চিনি বমবাং বমসি কেপাথু মাতে স্পোর্টস আহিন ফুটবল ইসি কাছে থাং ক্লং কেপাথু নাং মানল লাপসন কাছে থাং ক্লং আজক সুমিন্দার আদাং আনসোসে ফুটবল আহিন কাপচিনি থু জি পুরা ফারুক্রেসের ক্যাপরা ফ্লি আনিকান ইন্টারন্যাশনাল কম্পিটিশন মাতে কাছে পাতে পাংচেংল লাপেন সুমিন্দার আদাং কেলাংচারি আফান পুরা ফিফা মাতে ফ্রেন্স আলাম্পেন ফেডারেশনস ইন্টারন্যাশনালে দে ফুটবল এসোসিয়েশন পু আমেন সেংলো ইংলিশ পেন খেলার আলামথে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এসোসিয়েশন ফুটবল লাবাংসো ফিফা সেংদেলাফি সুমিন্দার আদাং পি পেন পুথত ফিফা ওয়ার্ল্ড কাপ ফারুক্রিসের ক্যাপ রাথং ক্যাপ আনিংকান সুমিন্দার আলং কেথে নাই ফুটবল কেপাথু কাছে দান পেদোলো কেচেংসি ফিফা ওয়ার্ল্ড কাপ কিবিয়া দেমলাকে ইউরুগুয়ে আকান্ট্রি অলংসি পেডোলো লাপেন হালা সৌহুদ আর্জেন্টিনা পেন ইউরুগুয়ে পাচেদানসি ফ্লি হিনি পেন ইউরুগুয়ে আর্জেন্টিনা আফান পেরেম দেৎসি কে চেংসি ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মাতে কেহাই চেং আফুর কিমো নংমানল সনসি নিংকান ফ্লি পেন এফং পাথু বম ওয়াং বমসি আফিথুয়া নিংকান ফারুক্রেসের ক্যাপরা ফ্লি ক্যাপরা হিনি পেন ফারুক্রেসের ক্যাপরা ফ্লি ক্যাপরা ট্রক আনিংকান রন মাতে বলওয়ার হিনি কে দক আজক ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট পাবে দেল পুথত ফারুক্রেসের ক্যাপরা ফকেপ আনিংকান ব্রাজিল লংসি পুথত ফিফা ওয়ার্ল্ড কাপ পেডোথুল ফারুক্রেসের ক্যাপরা ফকেপ রানার ক্যাপ আনিংকান পেলে আর্টাজুম হেক লাঙাবাং ফু ফুটবল কেপাথুকে থেক পিক আজক আর্টা কিজুম নাই ওয়ার্ল্ড কাপ স্টার চেমানল লাপেনহালা সোয়ানিংকান ব্রাজিল আফান কেপে হাই চেরাবদুনল ফারুক্রেসের ক্যাপ রাট্রক্সি ক্যাপ আনিংকান ব্রাজিল বাতাই কেথম কে হাই থেকলংসি জুলেস রিমেট ট্রফি ব্রাজিল আ কান্ট্রি ফুটবল কে পাথু আবিতুং আফান পিপাজার্সি চেপাহেম ফু ওয়েটল লাপুসনসি পাথু বম বাং বমসি সুরিহিনি রেঙ্কয় রাহিনী আনিংকান কাতার আলং ফিফা ওয়ার্ল্ড কাপ কেপে দহুত আর্জেন্টিনা পেন ফ্রেন্সি আংডুং কিটি মাতে ফাইনাল কে পাথু চেদানল আংডুং কিটি কে পাথু আহুত আবাদ আপর কিপি আংবং তা পুপু হাই হেরেম রেসি কেথম কেথম আ গোল বেনসি কেপাথু আপর জুট ককল আফিথু পেনাল্টি শুট আউট কিতুর আহুৎসি আর্জেন্টিনা চেপাহাইল লাবাংস নিংকান লিওনেল মিসি ক্যাপ্টেন আর পুদেংসি আর্জেন্টিনা ফারমান কেপাথু জালিন পেন চেপাহাইল পুথত সুরিহিনী রেঙ্কয়রা ট্রক ফিফা ওয়ার্ল্ড কাপ লাকে ইউনাইটেড স্টেটস কেনেডা লাপেন মেক্সিকো লালংথম আ কান্ট্রি অলংসি কেপাদুজিয়া ফান চেসিগল কান্ট্রি কে থম অলং ফিফা ওয়ার্ল্ড কাপ কিবি লাপসন কে ওয়ার্ল্ড কাপ আপর কিমো অলং কে চেংসি আসনসি নাং মানল ফিফা ওয়ার্ল্ড কাপ কে দোয়াজক পেনাং আন সুমিন্দার আলং ফুটবল কে পাথু কে থেক নংনাম কাছে থাং ইলি থে

এসন কেনাং সত কপচিনিয়া লামজে আর্জু ইকথা আকাশবাণী দীপু আজয় মে কার্যুদুঞ্জিয়া ফান আদাব আর্নিবাংতা পরফায় ট্রক্সিরা মিনিট গ্যাপেন পরফায় সিরক্যাপ আন লাপেন আর্নিগাংসাম পরফায় ফপেন পরফায় ট্রকরা মিনিট হংক্যাপ আন আকাশবাণী দীপু আজয় মে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আকাশবাণী দীপু আজয় মে কেদো আন কার্যুদুঞ্জিয়া ফান আদা পরফায় ফরা মিনিট ফকেপ আপর পেন আজো পরফায় ক্যাপ আন এফ এম বেন অলং পেন মেগাহার্টস ফারুই সিরা টকবরাসির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার আ এপ আকেরা পেন নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আন পার্টা কচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী দীপু আলং হুমরি দামিক দামি কেনাং সৎ কপচিনি আলামজের কে লাপানিক চটল লাংপুথা কেনাং সত কপচিনি আলামজের আর্য ইকথা লাং হেনলো ইপ্রাণ লাং হেনলো ইচেথেলো লাসি লাং পাচে হো ইক দেরি কিজু নালাং আর্নিবাংতা মিনিট ফোপেন মিনিট গ্যাপ আপর আন পার্পলক পামেরা পুথত পাংসাম থু আনসি জুনজি লাং কাপাসু ইয়া ফুলি আলং আমাৎসি পাংসাম নংজি আকাপ্রেগা ফুলি আলং জং সি পাজয় থু পুলোতে লাবাং সুয়ালাং চেহু থু দেত্তাহায় দংকর লাপেন লাংটুক আকুং রায় আলং লাং পাচি টিবক লং লেদেট নংজি জংসি লাসন চিটিবক দো পুলোতে লাসো দিম আলং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদু রিক কালিতে তাই নংজি কিজু নালাং কি বি ই আলাং বং মাতে আফুলে কাইকে তা দিবের নংজি লাপেন লাং কাচো এন হুতা ইরি পেন চিফু ফেরা আবে কেদো আহার লুং পেনসি লাং চোসক নংজি লাং আপুথাক কিনাং সৎ কাপাচিনিয়া লামজিয়ার কে লাপানিক চটলো

নন হেজং নংলিতুম মঙ্গল সিংক্র কিলো নালুন আর্য ইগলং তাংল আলো নালাম থে আসেং কান নাংচিলো আদুন্থু নংলিতুম আর্যুলং নাংরাজে মে ও সিপু পালুন আর্য ইগলং পো কিলো নবাংফু মানিক টিসু তদাংতে আর্য ইগসেনা

লাপনাপর নাংলিতুম মানিকটিসো কিলোনালুন আর্জু ইকলং তাংল আলুনালাম থে আর্জু লং নাংরাজে মে ও সিপু আরুন্থু নাংলিতুম গুণিরাম রংহাং কিলোনালুন আর্জু ইকলংপো আলুনালাম থে আপর সিংক্রেং ততাংতে আর্জু ইকসেনাং লাবাংস আলুন।

0: লাপানপর নাংলিতুম কার্বি লুন বা নাজাই মেঘ আংডেঙ লংপেন আসন সনা লুন আর্য ইগলং তাংল লাকে আকাশবাণী দীপু।
1: চাকরি পাই গলু।
2: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
1: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
1: টোটালি কে লোন পোয়া যায় নো?
2: প্রথমে বাজেট বনাবলই কি, তার পিছত খরচ কর।
1: কিন্তু বা
2: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
1: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আচ্ছা,
3: আরবিআই কয়

0: লাকে আকাশবাণী দীপু ননং লিতুম নিং আরলো আলাম থে আজাই মেক আং দেলং পেন রুবলিন বিপি আনিং আরলো আলাম থে নং লিতুম নন আর্য ইক লং দাপো ততাংতে আর্য ইক সিনে
1: নিলিমেন কে রুবলিন বেপি নীলি নন্দবম কে গীতাশ্রম ইজি চার্চ রংথেসু মাধব ইংটিয়ারং নাসি নীলি গিপুগাং তুং আবাং কে এলিতুম সর লুতুম তা চুক্লেম দু নিনিং হ্যাং বুলুতে ইজা কং থে দু পু কিপুদাম ই কাংতুং কে নীলিবাং কে এলিতুম তালা পিরঠাক আহিন পেনাবাং কে আলি দুই গু নন নীলি কে কাপড় হিয়াবে দে পুসিতামে নীলি নীলি হেমা সরলং কাচেরাবদু না যা কং কেথে পুগাছি থেকদাম লং বাংকে নীলি গে লা পিরঠাক হিন পেন বাংলো নাসি এলি তুমতা লা পিরঠাক হিন পেন চেবর ই নিং হাঙা তুম পুলুতে যা কং থে ও এ তুম সর লুতুমতা এলি তুম সর লুতুম সামি সুপিন সুফান যতন লড়লে দে পুসামি এলি তুমতা পিরঠাক হিন লে থেক থে তুম সামি কাপ্রেক কাপ্রেক আর দুই ও মাতি দি কি চুকলে মাথায় দুই ও লাসি এলি তুম সামি ইজা কং থে ও পুগাছি পুদামকে চুকলে মা সন দুই ও নীলি হিন পেন বাঙ্কে পে রিগে থাক নীলি বাঙ্কে লাভ হাব বিহেক পেনসি কি থাক দৈনিক লোক পালা পে রিগে থাক হেন বাঙ্কে নীলি কাছে মাথা বাঙ্কে আলি কি দুই ও নীলি বাঙ্কে কাছে চিনি দাম সামি লুতুম সর লুতুম সামি বাং ফুটি নামাতকে থেকে এত এ মাতি পেরঠাক হিন সামি তা পেরঠাক হিন গালি তা কাপড়ে কাপড়ে তাকে থেক আসন দুই ও ইরি পেন কি রয় পুসি তা বা আসন তিন সামি দুই ও মাতি লাসি লিতুম সর লুতুম তা কেছে রাব দন জিয়া যা কং এ থে ও নন পুসি তামি নীলি হিন পেন বাঙ্গে নীলিগে হেম তু নিশিলং যে পাদরন হু পুগে পুগে পুন এ হ্যাঁ সুপিন সোয়া ফিগে দু দুন পাঙ্গে নীলিগে লাপের ঠাক হিন পেন লগেগলো নীলি সোমার ভাই নি দো পেন সই নুন আলু সই নুন নি সোমার কচার লিয়া হিন পুসি তামি আংবং চিতিম আনগে নীলি তা সে রাব দুন উন লাপের ঠাক হিন পেন লকলো নীলি বাঙ্কে লাপু আনসি নীলি লাম থে গাং টনিগল কারডম
0: আদুন্থু নাংলি তুম সোয়ারলো আসে আংটং আজাই মেক আং দেঙ্গলং পেন নারো রং হাংপি লাপেন হুটবাং হারবমন রং পি আতুমাংবং ইংলং কারলু আপুথা চিহু চিপুত আর্য ইংলং পো ততাংতে আর্য ইক সিনে
2: সোয়ারলো আসে আংটং পু আজাই মেক নাকার জুদু আরা দো আনা পানি তামে কারডম বাজার ইংল পিনি কে এলি তোমা কোপাই কিমি পুয়াসন ল কপি পন্মা পোলো দাংতে কার্বি ইংলং আংকাং সোয়ারলো অং বং পেন কং তুইবিং ইংলং কালু দুন চেং পোলো তাংতে আলং লিতা ইনুৎ আবং ফি ইগল লাসন সি সুরিহিনীরা ক্রেট থক্সি আনিং কান আলংলি আমা মাতে আসাম মন্টেনিয়ারিং এসোসিয়েশন লাপেন কার্বি আংলং মন্টেনিয়ারিং এসোসিয়েশন মাতে থিহেক পেন কামা পু আতুম পেন চেলাং সি মেনটক কংরি পিক পু লাবংস অংলং আফুচং আন কার্লু পালে দুনলো লাবংস অংলং লাকে লাদাক পু আলং রি আলং সিদু লাপেন আংলং কং তুই সি তামি সুরি থ্রগ্রা ফারোহিনী রা ফকেপ মিটার্স আন্দো লাপেন আলং লিকে কামা পু আলং সি তামি আজাক দেংক্লুই পেন আরপু কচেরাব দুন দু আবং ফি ইকলো আলং লি মেন লাকে সংপি নারো রং হাংপি পু লাপেন কচু ফাপন আতেং সি আলং লি সি তামি পিনি নিলিতুম আকাশবাণী দীপু স্টুডিও আলং বাং সি নিলিতুম মাইক্রোফোন আথেং নো নাই নি তাংল লাসিনি আপ্রাং সি নংলি ফান নিলিতুম আকাশবাণী দীপু আবিতুং পেন নিগংসাম আকারডম নাম পাজের ইগল কারডম
3: কারডম
2: তাংতে কেচেং সি এলাম থে নিলি নংলি ফান আর জু ইগলা মন্টেনিয়ারিং মতে ইংলং কার্লুজি আফান ইবাং আলিন কিচকলিম অকপ্রাণ লাপেন মেন্টাল হেলথ মতে কিমাথা কিচকবান

0: kinang soddo mani.
1: Karom, aprang sige dili hakaspani radio center di fupan curek lo. Apan nang lipan na curek lo, nili pan pini son son aporang ipipot. Inut mountaineering long, nang kedo dunji mate dunji pulote kinang ji ason ke aprang sike physically fit nang ji. Physically fit and ben ke mentally fit nang ji.
0: Kala.
1: Mentally prepare pre pulote huladak koson son kopitong ki poji ne ajaji ne la bangke ji ji ne depo mo hoda so kisung do koki inut a munet phan ke
0: kala
1: si mentally ta lo prepare nang po physically ta prepare nang po
0: tang te e bangalin isi specific weight po ba e bangalin la an pen la an alin do nang ji pula po son kenang so do mani
1: a hok par ke in kalang do ke do 50 55 kg an ke do nang ji athe inut a munet 25 km an travel ji phan 15 kg load en unang ji lanang ji ta a hok par ke nili course ki dun teng hot bang ke nili bang ke 42 kg ma 43 kg la son he sta arnam a hir jumbe pen a jok nili mane undun chitlo a course ame complete dun iklo
0: kumane abang phujong si kalu dun ji ning hang bon sita me alang li lin bang amu pen ali than lo poke pra pho po la pen abad do ko pulotang te aludon long ik ji ma lang li
1: thangte alang li phan physical test ta ng mbn ke do inut bai ni son mane abang the u ta me arjang wet tum ta son to do ni le theklong iklo he asil la son prote thangte alang le physically fit prote thang ge
0: inglo alu li aprang kichu ki jun ka chese kinang sodo ma
1: kichu ki jun la ke abang pen abang aling he ko kinang kinang so the pe ni ta athe aku pupu he ni tum phan ta mane ingti ki vai bang chu ri pu bang mane nang pu la son prote mo hoda inglong apu chong athak arluk o men ibang kang da ti ta do do ben ke kicho bang ki un anda chu nang pu e bang ke par om ji phan ke bane ajak tum ke do do sa jun je tum ta do do he di ta so na bang mate la jai nong a chula a ga khir he la so a sa ka di sa ki er bang mate ge ba lo compulsory lang e so pen beheri pu ta me lang so ke ge ba be he ta la sa bang mate e bang par om phan bang ge nang ver di
0: tang te la ben kopi ne ka pe ka son ta kichu unang ji la pu son do mani
1: la son mang ge ahola anave dai bang mate dudu chben ten ki nang ji eta la son la chulong le biab bang ke ave uti ghi to ho butter
0: kalu cheng atum kopi pi skills ke thek ka chini ki do ki nang sor la beginner sa tum afan
1: beginner sam phan ke a li bang la son si pudam ji polo course do do
0: kala
1: hola so a course long le alang tum bang join dun lo polo te khudak si thanik la po ke cheng si kopi si nang ji ma
0: kala
1: মানে মাউন্টেনিয়ারিং পুষিতা মে দাক নন্দে দুলো আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং রক ক্লাইম্বিং ওয়াটার স্পোর্টস তো লাই কাপড়ে কাপড়ে নন্দে দুলো পেন গেলা ট্রেকিং পোতা দো ট্রেকিং হাই অলটিটিউড ট্রেকিং থ লো অলটিটিউড ট্রেকিং পোতা দো পেন কে হাইকিং পোজাতা দো আসলে হাই মানে থানিক পনপো হোদাক বা অকোর্স লোনে জয়েন দুন পতে মানে মানে এই নিলিকে আলং আলু থেলে পুরা নিহাং লিং কার্ডু পোসন সে কালি হে মানে রুলস দো হোদা কোসন সে কার্ডু নং জিমা আচয় পেরি পেন ডাংলক আর সিট লাহাই সব
0: আদন্থু নাং লি ফানার জু ঠিক লং লকে সাকসেসফুল এক্সপেডিশন মতে কিচুন পামে আংলং কার্ডু পুকে কপি ফানসি কি পুদাম ইগলন
1: মানে ইস নন কেম দোপ লাসো কেম লং মেম্বার্স ফর্ম পো
0: কালা
1: লাসো কে ফর্ম হোত মানে চিংবাই পো কোলানা আপিক আফুচং সে কার্ডুদাম জিমা পেন মানে হল দা আভেদার ল আদিম ল স্টাডি নাম পো নিকোয়ান্স নাম জি মা লাহাই পেন কে আমিটার ল আফিট ল হিসাব এ দা এট পেন হল দা আদেট মানে আর্নি আপনি ঠিক এট পেন হে আদিম লি এট পেন জো ফটো চিতুলি লং পো মানে পিনি আনকে নিতুম হল সো কি জং পোন আ আফুচং আপিক হে
0: কালা
1: সামিতাম এলো আনসি সাকসেসফুল
0: ইংলং কালু মতে মাউন্টেনিয়ারিং লাপেন আমোনালি পুথল রক ক্লাইম্বিং দহ লাপেন ট্রেকিং লাপেন হাইকিং পু লাহাই হুই কাছে প্রেক কপি পি লি নিপেন থান বন ইক থাকে
1: রক ক্লাইম্বিং পোলতে লাগে ন্যাচারেল ল ন্যাচারেল ক্লাইম্বিং লহে ডাক বাংকে কেবা আবে নাং কে লাং দুঞ্জি বাং মাতে নাং ইলি তুম হান নাং চেয়ার আপ দুঞ্জি বাংকে আবে ইলি মেম্বার্স কো আনমা মাতে ট্রেনি কো আনমাকে পন পেন হল আনমেল অডিয়েন্স কে লাগে রক ক্লাইম্বিং লহে ন্যাচারেল রক ক্লাইম্বিং ল আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পোতে হোদাক বাংকে কম্পিটিশন সে দুদু কে চেংসি জায়গা তা ট্রেনিং তো দোলে হে এমন কি আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং পোতা কাংলেন কে প্রাপ লা সাপোজ মানে স্পিড ক্লাইম্বিং
0: ইসি আ পোর পেন
1: ও স্পিড ক্লাইম্বিং ডিট ক্লাইম্বিং পুলা হাই দো এমন কি লাসো কার লু এতুম ফান আরু সিট হে

0: sih menek apa rating pen pak undun jima kibung dun jima kipas undun jima lahai menek lah han ke bilayer boleh di pas
1: kalah.
0: wakur sa dodo artificial rock climbing long bete hula lo hula bangke competition ta dodo empen ke audience ta dodo tak bangke hiking pen trekking pulote lake inglong long kalu low altitude pulote lake lana puchong e lo he pene high altitude pote apuchong lo mane hla man mang ke borop ta phudun po a differences ke
1: india palong england kalu ke charli mate ke than school amen than pachini pon ikta
0: o india long lo pote aprangsi ke do ke plido tana pyong ke na phi ko ke thong wang thu he first ke darjeeling west bengal long sido lake puji amen ke himalayan mountaineering institute hmi bol he adun thu ke nehru institute of mountaineering nim busi pu ke thang ke uttarkashi uttarakhand long sido pen ke thong mang ke atal bihari vajpa institute mountaineering and allied sport hla bang ke manali himachal pradesh long he pen ke fort bang ke national institute of mountaineering allied sports nimas busi pu dirang arunachal pradesh hodak sido la pli long bang ke la bang ke famous nai nai ke balo lake chithang chithang mo chota
1: tang te la son thak thak si litum assam long ta do mani
0: assam long prote no na mat ke do la guwahati long ta do he hatum da mane association of sports amen che do rep batum ta a club vice che do rep no ni litum da kar beng mang mate la kama
1: kala
0: kama tum si thang
1: tang te mo penali than pon thulala ke chithang mo chot institute pu nasi lahai institute long komane bang phuning ke hang bang do lapen kachali dunini hang pulo tangte kuson lo admission kachipalang dun poke
0: a ke chengsi ke khoda basic course pen adventure course pupu he
1: kala
0: ta mane ene la adventure course bang le dun ba prang lo pote me ong chet po mane la next a course a ke the a course ke dun ji pha mang ke alang to pha me plus point do pula dak ba nili pudam ji ke kate bok na ke himalayan mountaineering institute po thodak bang mote dunlopote beongchot po mane dolaso kidunji phan kila mentally prepared nam po physically fit nam po atheo dak bangke kangsam long kosan se ka survive nang jima alang ba chi prepare pa me pensi dun nang po
1: pulodang teni amona ni thano la hai ison soni skills ke nang ji pusipu lapen kachardi ang deng bang ki jumna se tame class an anchardi nei ba class 12 an pula pusan da do igma
0: itni ke do he mane adventure course lang mamote lake ave adventures course ke cheng si a course la pata banke us smart ma dud me smart ma si bc pine ne he pen ke basic adventures course ke ala antum aning hang pote ans se padun bom ta cho la ge each limit basic adventures ma mote each limit dud he tal adventures pe banke ave
1: ta te ni hala dak admission je palong i phan test la puta pinang ji ma
0: test banke ave dak pen si mithang ma si che prepare pon nang pu he test banke hadak si ng মানে আপনার নীলিতম কিদিন হত বাঙ্গে আলা আফিতা জুম হেকলা হ্যাঁ তা নো মাঙ্গে কে বা থুলো আপনার নীলি কি দুন চেং হইকে নীলিতম বাঙ্গে 4100 হ আনবেলা নো মাঙ্গে 25,000 আর লাসন হে 26,000 আনলে এলো লাসি ডাক পেনসি জি প্রিপেয়ার পা মে সি দুনাং পো আথেও ডাক আংসং পারলু লিকো নাং পন পেকো জি টেস্ট জি পান্ডিন টেস্ট পো দি মানে ইসি স্পেসিফিক আপর পিপল এপেন গেলা সমো পেন পুসন 15 কেজি আর লোড হে la sobot backlong raksek pupu backlong ching horpon si mane la 25 km within mane upper people jom phat aso upper pen anaporang palinang pupu he mama kili la tum hansi pon chot jalo dam deko ta pandem test lo ampen ke oh evet lai da
1: asat ke lang
0: asat nang lang de ti asio dale undun de det pote la so 26,000 27,000 ke din ne bo kala si mentally pen physically fit panang pon
1: inglong kalu a training ki ontang atum lapen diploma certificate ki dutang atuma phan kapre kapre chokamara sai ke claim ji award sai doji ma
0: doji ko do ke do ampan ke la non nil tumla mountaineering kamalong dun tum an ke he ke long si ke onglo la army tum long to police tum long pe he
1: kala
0: ola son tum long si ke ong ki ke onglo ampan ka ko basic course pen adventure course study that pen ki moi pudola method of instructor mane hol dak mata ti yondun phedlong lo tum mang ke জব অপশন কি দো
1: তা দে নি নালি থান বন্থল অ্যাডভেঞ্চার কোর্স পো লসে অ্যাডভেঞ্চার কোর্স লং মা কি কপি পি সি কি দো একলো নালি পেন থান বন একটাতে
0: ও অ্যাডভেঞ্চার কোর্স লং কে লাসন নজ কে চেংসি ফিজিক্যাল হাই পিটি সিটি দো এক পো লাসো পি কে মানে আরনি ওয়াং সি মানে কি থান জি বাং কে পাসুং পঞ্চ চ জাত হে কে চেংসি আরনি কে মানে ইংলো

0: আসো আরলং কারলু মানে সিম্পল আরলং পেন্সি পারলু প থেকমা থেকমা দেখলাং প এপেন কে কল আসো ফিকে আকিসুং চেত আরলং লং পারলু প লাতা মানে রুসিত এন এপিন পেন যায় হ্যাঁ রুসিত কে এনজি বং কে আর লং বং ইং তুই চেত হুদ বাং আসো ফিকে ডাক্তার দৌলো রেপলিং বুধো আংসং পেন আরুম নং চি সুন এপেন কে আকো আরুম পেন তা আংসং কারলু লাসং দা দুদো এপেন কে দুও মানে কারলু আপনি আমেন দুও বাপরে কাপরে
1: মেসেন ল তে কমানে জংসি ইংলং আলু পোপলে তে এমে থাংসি লাহাই আসনামু কাছি রিনাং মা মাতং তে হালা দা এসোসিয়েশন পোল মাতং তে লা স্কুল লাহাই তো মেনসি কিপি মা ইনস্টিটিউট মেনসি কিপি পান মা
0: ইকুইপমেন্টস হাই পাঙ্গে ইনস্টিটিউট মেন সিপিপি হদা মানে লা কোর্স এসে হতে বাং মানে আলাং তুমফান মানে কপিপি সিপি মা পালিস মুনা ইক বেদ বেদ পো পি বেদ বেদ পো লাসো কোর্স এসে কে
1: মে পিগলাম লনি পুথা দালি ফানা আর জুতিক লং লা মাকে লা পহান ল নালি কপি কা মা থা পেনসি মন্টেনেরিং কি জয়েন অন ইগলা
0: মানে নীলি পুদাম জি কে 1999 নিঙ্কান হতলে হে মানে নীলি নি সিরা রং হাং পি পুদো এমপেন কে নীলি পুনু আলাং লিগন কে আবিলো হে চবাই এল হে সঞ্জয় রং হাং পো হালা তুম বাইনি বাংজি ফাইনাল এক্সাম জুত এলো আসো কে নীলি ক্লাস 7 বেলা ফাইনাল এক্সাম জুত এলো পট প্লাস অন কোর্স আসন সন সন দো অ্যাডভেঞ্চারস কোর্স হ মানে লং কালু মন্টেনিয়ারিং দুনথা পেলো কোর্স কে নীলি বিহেলাম মা থাং তা বিনে ও চক পেলো নীলি তা মাসি দুনলো হস দুনলো মেন গে নীলি কে সো কে বিহেলাম হস কে আদাব কে থোরদাব নাং পিটি পিটি ক্লেম ক্লে কোতা মানে ট্রেনিং বাং কো আমা দো থাক রে পো হলো সো ট্রেনিং তো মানে টার্ন বাই টার্ন মানে মর্নিং টি পুপু হে হলো কে পাদাং মানে লাসন দা পিপিলে হে বেন কে পিটি ক্লেম পো জাত পো পিটি পে মাং দা ব্রেকফাস্ট চো পো ব্রেকফাস্ট দে পেন কি মানে আ গ্রুপ টিন সি আটান ডো দা ব্রেবল কে ক্লেম ফান হে
1: কলা
0: মাহ সো বাং কে তো পেলো কে জেংসি কে সব সো কি বলে হে দুকলো মানে কাপড়ে জিরপো জিরপি দুলো চিতং খদা হে আমাসে হলো তুমপেন পু চিমলাই বম ল জাত ল আজুজু মানে এভরি নাইট মানে আজু বাংটা মানে কালচারাল নাইট দুদু ইলি মানে ট্যালেন্ট বাকলাং পিসি দো অবে মা কিলুন জিমা কে কান জিমা জোকস কে থান জিমা লাই হে
1: কলা
0: এর জির মা লাই ল মাসে এনজয় বম এনজয় বম ল ট্রেকিং তা পাবাং ল সোট কে নিলি তুম ফান সেন্টার জেং রং পি স্কুল লং সি নি তুম ফান বহা নাঙ্গি চাক সোট স্কুল লং হে হো ডাক পেন সিলভেতা লং আন কে কিং মাসে পাবাং ট্রেকিং ল লবাং কে মাসে এজো ডাক দোলো নিফো আফিলো কোর্স হো ডাক সেন্টার রং নিফো দো ডেট পেন কে ট্রেকিং বাং লো নিট্রক আর নি বাং কে আজো ডাক সিলভেতা লং সাং লো সাং দে পেন পুথা দার নি বাং কে ডাকে রিভার ক্রসিং পুদো হো সো রিভার ক্রসিং দা বা জাজাত রিভার ক্রসিং দো হো ডাকতে হে লাহাই ক্লেম লো আমা ফি কে সার তুম বাং পুলো নাংতুম ফান এক্সাম এনজি লাস্ট আর নি লাসো এক্সাম লে উন্দুন্দত পোলোতে অল আসাম দজি পেলো অল আসাম লং তা লাসন থতলো পেলে হে খোদা কে বাং কাপড়ে কাপড়ে কাদিম বেশি কে বাং পো
1: কলা কলা
0: এবার হুড়া জক লং চিপাতে দুন একদম পেলোতে চিপাতে দুন পেন উন্দুন চিত পোলোতে নাংটম ফানকে আখিল রং পন পো পাম
1: কলা
0: আমার নীলি ভাইগো তা কেমে ডাক বাং উন্দুন চিতলে হে লোকেল লং বাংকে লোকেল কেম লং উন্দুন দেত পেনকে অল আসাম পাতি ফিরলো তারপর ওলা সাম পাচি দুন লং বাংটা বেলে কাপড়ে কাপড়ে মানে আসামিস তুম দো হে
1: কলা
0: নিলে কে বেলাম আসামিস কে থে উপদা খালি মা হিন্দি জি হুম লগে দিয়ে লম চিঙ্কি লোতে হে আমার হসতা আকো নীলি ভাইগো কে মিল হে ওলা সাম লং তা উন্দুন চে জেলো তারপর ওলা সাম উন্দুন দেত পেন কে নীল তোমার সিলেকশন কে সান্দাক ফুস নাঙে পন সান্দাক ফু ট্রেনিং মানে আঁকি জয় লোকে মানে নেহরু ইউবা কেন্দ্রা পেন স্পন্সর জালে হে
1: কনাত ইং নেনি লাগে
0: দার্জিলিং সিদো দার্জিলিং লং রাখ বাংকে আমার লাসন পেন জি বাংবম বাংবম নিলি দুন বম জালো আমার ফিকে নিলি মেথাং তা নিনিং হাং দা জালো
1: কলা
0: মানে লাসো কি দুন লংকে এ মেথাং মো পেন কি পুচন ফিজিক্যালি ফিট মেন্টালি প্রিপেয়ার নাং জি পে মুড়ি তো মহান কাচিং কি কে চেলাং কোসন সি কে বা মা ফদাক চালি দুন লংলো এম পেন কে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক চালি দুন লংলো মানে মানে ঠিরাক জু তুম তা মানে সুদাক বাঙ্গে প্রাং দুন সেট যা হ্যাঁ এম পেন কে নিলি চান্স লং পে মানে খেলো জুই দুন লং ওলো আদাকে আসিয়া প্রাংসি কে লা মো পেন নীলি নি পেন নীলি পুন হন্দা চোরো লো এম পেন কে কামা তো হন্দা চোরো লে
1: কলা
0: নীলি ফান পিনি সতন আপনাই পিপেন দে রান লে দুন লো
1: মেট পে গলাম লা বাংকে নাংলি ইংলং কালু দুন চেং মাতে কালু কে চালি চেং কে কোনাত এক লনি
0: সেন্টার রক গার্ডেন লং সেন্টার রক গার্ডেন লং 1999 হচ্ছে ডিসেম্বর চিকলো লং হ্যাঁ পেন সি পু বাংবম বাংবম লো আফি কে নীলি বাং হ্রসোদান নি লিফাস কি দুন চেং হতা আরসো ভাই।

কার্ডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরতার যুদ্ধ বীরতা পড়িয়াবাং নীলিমদন সিং রংফার প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু বিনি রাষ্ট্রপতি ভবন লঙ্কে পাডু এসি প্রোগ্রাম আলং বাং থ্রক কেবরা থ্রক আমলো কাফান পদ্ম আনং এ পাজির পম্প বাংসো প্রোগ্রাম আলং ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লাপেন্টে সেন্ট্রেল হোম মিনিস্টার অমিত শাহ পেন্ডাং লক কাপড়ে কাপড়ে কেঠে ডিঙাটুম চেতংডুন প শ্রীমতী মুর্মু পিনিগে পাডু প্রোগ্রাম আলং হিনি পদ্ম বিভূষণ থ্রক পদ্ম ভূষণ লাপেন্টে ফো ক্যাব রানের ক্যাব পদ্মশ্রী আনং এ পাজির পনপো কেকলাং ডালামগে সুরিহিনী রায়ঙ্কর থ্রক আনিংকান আফান বাং ফো আফান পদ্ম বিভূষণ বাং ক্রিকেটম আফান পদ্ম ভূষণ লাপেন্টে বাং ফারুইসিরা ক্রিকেটম আফান পদ্মশ্রী পেন ডাংলক কাদুকাবে বাং ফারুইসিরা থং কেবরাইসিয়া মুলুক আফান পদ্ম আনং এ পাজির পনপো আনিংকানবাংটা রিপাবলিক ডে আর্নিসি পদ্ম আনং এ কেলং আতুম আমেন পাকলাং প্লাং আসাম ক্ষত্রিয় কালচার স্পেশালিস্ট হরিশরণ শইকীয়া আফান পিনি পদ্মশ্রী আনং এ পেন মানপেং পাজিরপো আসাম এসেম্বলি ফার্স্ট সেশন কেপাডু পিনি নিথম আর্নি গভর্নর পেন লামথে কেজাইপন কিচরু আপুথাক চিংকি চিংবাইপনল এসেম্বলি এলং পিনি নারী বন্ধন বিল কে পাকলাংজি আংরিং দো এসেম্বলি সেশন পেনাবদিক মাতে আরু নিফাই ইংকরা থ্রকসিয়ারনি ইংটনপো গৌহাটী হাইকোর্ট জুবিন গার্ড কেথিয়া কেসালং কেচেরাপ কে দুদনপু কেহন্দে পন শ্যামকানু মহন্ত বিল এপ্লিকেশন পিনি পুথত হিয়ারিং পাদল জাস্টিস মিতালী ঠাকুরিয়া কোর্ট আলংসি বাংসু হিয়ারিং পাদল।

তেন্তে হিয়ারিংকে বাতো হুত আসাম গভর্নমেন্ট পেন এডভোকেট জেনেরেল দেবজিত শইকীয়া বিল ফান কে উপোস আপু থাকলামথে থাকদুল কেকলাং ডালাম কে আরু নিফাইংক রাহিনিয়ার গুহাটি হাইকোর্ট আলং সিনিয়র এডভোকেট প্রাণ বরা বিল ফান চুনেং দিল আরু নিফাই ইংকরানের ক্যাব আর্নি কেপাডোজি সিইউইটি সাতলাং ইউজি ডিফারল ন্যাশনাল টেস্টিং এজেন্সি মাতিথিয়েক পেন এনটিএ ঈদ উল জুহার কাঙ্কির আর্নি কেলার আজকসি বাংসর নি ডিফারল সাতলাং হেপাডোজি আর্নি প্রাবজিন পেন এনটিএ পেন থান পাচিনি পনপো পিনি পিনে কেচিনিজি আলামদু পুলোতে চার্লি বাংাতুম এনটিএ হেল্পলাইন নম্বর 011-4075-9000 কালিতে সিউটি ইউজিএনটিএ ডট এসি ডট ইন আলং খবর এনলংপ কেদামতং সপ্তাহিনী আংবং বাটাই ফ্লি আফান পেট্রোল লাপেন্টে জিয়ে ডিজেল আটর পুথত বাবা থুল পেট্রোল লিটার ইসি আলং শিকা হিনীরা টকবর থ্রক ইসি লাপেন্টে ডিজেল আদর লিটার ইসি আলং শিকা হিনীরা টকবর থ্রক সি ইসি আন বাতল বাংস কিমিয়া দর টেংপেন ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি আলং পেট্রোল আদর লিটার ইসি আলং শিকা ফারু ইসি রা হিনীরা টকবর গৃহিনী লাপেন ডিজেল আদর শিকা থ্রক সির ক্যাবরা ফোরা টকবর হিনি ফাইভে আন লিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আরু নিফাই টং ক্যাবরা ইসি আর্নি আকাশবাণী পেন কেরত কেপারজু জি মন কি বাত প্রোগ্রাম পেন ডেট লাপেন কাপড়ে কা ডেট আরা পেন আনিং আলাম চেথান পো লাকে মন কি বাত ইংডেং ফারুই সিরা ঠং ক্যাব রাখ লিল রাধা তুম বাংস প্রোগ্রাম আফান টোল ফ্রি নম্বর ইসি নেরকে ফাইভে ফাইভে ক্রি সি সেরক সি নেরকে ফাইভে ফাইভে আলং ফোন লাপেনতে আলাং লিতুম ফোন লোপেন আলাং লিতুম আনিং আলাম চেথান লং পো লাপেনতে বিদি সরে পিদুন লং পো রাধাতুম নরেন্দ্র মোদী অ্যাপস কালিতে মাই গভ প্ল্যাটফর্ম বেন্টা বিদি সরে পিদুন উনপো বাংস মন কি বাত আফান আরু নিফাই ইংকরা থ্রক্সিয়ারনি আন বিদি সরে পিদুন উনপো বোডো সাহিত্য সভা প্রেসিডেন্ট লাপেন্টে সেক্রেটারি পেন কেচারিপন ইসি টিম পাতুমি দিসপুর আবান এসেম্বলি ভবন আলং বিপিএফ এমএলএ আটুম আফান চেতং পন্ড বাংসু টিম বোডো আলাম লামেট কেপাচিং থুর আপুথাক আলাং লিতুম পেন চিংকি চিংবাই পন্ড কিচিংকি চিংবাই পন আহুত মিনিস্টার সরণ বরোতা চেতং দুলো মায়ালং বোডো মিডিয়াম চার্লি বাং আটুম আফান কিতাব কেরণ কেদের বোডো মিডিয়াম স্কুল আলং আকিলে কেদো আংহয় কেপাপ্লেং লাপেন্টে প্রভিন্সিয়ালাইজ কালিলাং স্কুল আফান প্রভিন্সিয়ালাইজ কেপাক্লেম পন ডাংলক বোডো মিডিয়াম এডুকেশন পেন কেচেরাপ কেডো আসন আসন আপুথাক চিংকি চিংবাই পনল বাংসু টিম এপিএসসি লাপেন্টে আসাম জুডিশিয়াল সার্ভিস সাতলাং আলং আসামিস লাপেন ইংলিশ আলং বোডো আলাম কেপারলো পন আফানটা মাং পনল ডিব্রুগড় লাপেন্টে সাবুয়া হাওয়ার আলং পিনি ডোমেস্টিক এলপিজি লাপেন্টে কমার্শিয়াল এলপিজি সাপ্লাই কাঙ্কির পাডো পো পু আসাম গ্যাস কোম্পানি পেন থান পাচিনি পনল পিনিয়াদা পরফাই নেরকেপ পেন আর্নি কাংসাম পরফাই পো আন কাঙ্কির পাডো পো পু থান পাচিনি পনল আইপিএল ক্রিকেট পাটোবেয়াজো কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম আলং কেপাথু দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স আফান রান ফিলিকেপ পেন পারেমল বাংস আফ্রাং মুম্বাই ওয়াংখারি স্টেডিয়াম আলং কেপাথু ইসি ম্যাচ রাজস্থান রয়্যাল মুম্বাই ইন্ডিয়ান্স আফান রান থং কেপ পেন পারেমসি প্লে অফ আংডেং লিডুনল পিনি বীরটাকে পানসি ইংটনিক কগলো

লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেন কে আং লাগে মিডিয়াম ভেভ অলং মিটার্স ফারুপ সিরা ক্রে সিরা তকবর ফো কিলো হার্স অলং ফারু ট্রক সিরা ইং করাসির ক্যাব লাপেন এফ এম অলং কে ফারুই সিরা ই সিরা তকবর ট্রক মেগা হার্স পেনিগে আরু নিফাইং করা ফো উর্মিয়ারনি

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু দনমার্লি আদুন্থু লুনাংডেং দাম ইকলোনাং পিনি লুনাংডেং আলংা ফ্রাংসি সদার বেপেন কি লুনা লুনার জিকলংপো আলুনা লাম থেকে উম্পানাই লেংজি আর জিক সিনাং আলাং লিপেন কি লুন লাবাং সলুন

Para kapame bunpo. Suri suri ang bongpen neta nepaya suo posi. Nepaya rikan odong ani sini se meke tangalam. Kupulo neta katene unpo. Lasi ne bangga chungkreng le phelang alo thegwe sita. Nirikan ki bile sokrana thegwe sita. Ne bang kar jang le tula son pusita. Nirija khongni pen kolom ke ot pang tangsi. নেটক বমজি নেটক বমজি নেটক বমজি সোলাং দোয়াচি থেকে বাঙালাম থে পৌনাঙ্গে থানালাম থে নেপাই নাঙ্গে থানালাম থে নেপাই নাঙ্গে থানালাম থে নেতা কার্বি আজুকাং তিং মেক তো সি দহুসিত মে নেপেয়া ফুয়ারা সঙ্গলং নেপেয়া বাঙার কুমালং পীড়থে কি মিয়া তেমন জং হে নাং জাপসিত মে থং বাইসং রং ফারকি রং বি স্যামসন খরসিং আমাহাঙ্কে ঠেক আপিমিয়া থাকছি নেতা নে মাহাঙ্কে ঠেক পো পো পে পে মাম মাম ডক ডক কু নেলাম কাছার লিয়া নি পেন নেতা নে পেয়ালাম শিকানিং যে লাসি নেতা কারবি লাসি নেতা কারবি লানে মাহাঙ্কে ঠেক আপ সপির ঠেয়া থাক দুগলাক থং কে আপ সিতা মে তমনি হু নারবে ফিকলি থে পিলে ওয়াং সিতা মে সিনিং দের সিতা মে নেতা নিং আলুয়া সিনিং সিপাং দে আলুংসি কার্বি কার্বা কানিং আং থিন পেন কার্বি আ বি পেন বংহমাসন নিরিং পুছি পাং তাংসি লা নে কাচিং হন পেন কাচিং হন নাই আপোর থিমিয়া থাকসি নে মেক চা দুন লর পেন নেতা দুদুন বমজি নেতা দুদুন বমজি নিহাং নিচি নিরেব নিতুল পেন কেবাং হুরি সায়াং টংলং কেথা আং আপুন সিরালং নেপাই কাং নেগাম হর থেকলং জিবুনে লাপুসন নিং চি পারং সি লাবাংস সুমিন্দার কথা কেটো নেদ্যাত লাপেন লেখে আমি তুহালং থিরেং জেং নিং যে থাকবে পেনসি আর নি কি মি নাংতুর জি মনে পু নিহাং আনা থু চলাং দিং সি নেতা বলেং দুন বম নেতা বলেং দুন বম আন কাং চির নেচি থে ইংরেং হা সিতা নেদ্যাত লাপেন লেখে আমি তুমা ফান নিনিং আকু দাকাম সি বিবে পিন পেন থান দুন বম নংবে আজ জং হে লিং তিং সিটা পিনাপ কেয়ারনি বাংজি পু লামো সোলাং দো নিং আলো পেন নাঙ্গে তেত আজি কুং আং আমি রং ফাতা মান তাংলো আকো তুয়ার কে পান আমুর কালা খাও হু কার্বি আতুমাতে হাং আমি কাতেনি আং নিং আনিং আং থিন পেন রাব থাক বাট কক আমোসরা মেক লাং তে আচো বাগাসন হেম আলো আমি এসন পিনচং রি পু থং নক বেয়া নো পাক পেন রং ফারকি রং বেয়া চো কাংসি পর আফান কে থান পরটা মেনা তুয়ার চি দাম বম কুপলি কার বিলাং পি আর এলাংটা সাংসে পিন পেন লিক রং বম আং থিন চি পালাং নং নে পিন পেন সোলাং দো ফান ফান পন বম সোলাং দো তুমটা কেলং কেলং লে কে দর দে আনিং পেন ফুরকিমো আফার ফুরপন বম সদরেচু আফান পিনরেম পন বমসি আমি আমরেং কুকলি কার বিলাংপি চমনা লঙিত কালিয়নি দিক্রুত পি আলাংখিলি আসন পর আলং দুন বম পরগেথান আলামাতেং পেন কাংটিং আফান আর কান পেটসি কাঠে আং আফান চুয়ারবিন দুন বম চুয়ারবিন দুন বম চিকিমো পন বম চিকিমো পন বম তুয়ার কে পান আর মুকালাখা পারক রেচু তেকে সুকা পাংরেং অকর জাঙাতু মিচুংক্রা দালুন গেলুন খেং বং গাচারবু লাপেন কে লাপেন কে লাপেন কে হেমফ্রেক লং লেটিক নিতুম সাংসে হেমফ্রেক লং লেটিক নিতুম সাংসে পু আলাম তারাম মেক্রি পিরথেতা চিকিরলা এক ঠাংজাং হিংসাম দব লং চোরা লাংটা লাং কে সো মান্দের জাবির তেমন কাং সামতা তেমন কে সো মান তাংলু তেমন কে সো আং তাং পেন আবেলো আবেলো সুলাং দো আনিং কেহাং হেমফ্রেগা মুমাং খরচিং স্যামসন আতুম কে এ কে সোম তেকাং কার্বি হেম তু না নুজকটা পিনি হাই দুঃখ হাই দুঃখ থুয়াত খাং জাংলো আই তেমা নিহাং না থু পেনলে সাম্প্রি কে বাং থেকেয়া দুঃখে দু সাম্প্রি কা চিরুয়া মেক্রি পেন সোলাং দো কা চিরুয়া মেক্রি চিংগুই কুংসি পিনি পালাং বি দুংলো সোলাং দো তুমটা কো আনলো মেক্রি আলাং কাছিং লুপো কোয়ান লো কপাং রুমপো কাংজুই তাং আথেং পিয়ারবো কোয়ান লো জোরাম হেলিকা দেখবো কোয়ান লো রংমানা মেং কি কুপো
kwa ando sore cho phan ning ki thi pen ka

লাপনা পর্ণলে তোম আসন আসন বদলির মেলন আর্জিক লং তাল লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরিয়া পর আনি গাছাম পর ফাই ফ্লেং তাল লাসেলে বাঁশ পর কেচক পেলতে নাহলে তোম আমান গীত ভারত আদেত প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আলাহলিপেন পদ্ম এওয়ার্ড মতে পদ্ম নং এ নিঙ্কান সরিনে রেঙ্গরা ফ কেপাজির পনালামজেরা পুথাক রাষ্ট্রপতি ভবন দিল্লি কিমিপেন কেপাচিতাক নাহলিতম আর্জিক লংটা প্রাপ্য।

0: ସେମାର ଯି ଓ ବିହାର ଚି ଫିଲ୍ମ ସେମାର ଯି ରିହର୍ସଲ୍ ଟୁ ଯି ବୋଲାମ
1: ଆମର
0: ସେ ଚର୍ ଯୁ ଦୁନ୍ ଲଇମ ଆମର ସେ ଦୁନ୍ ଲ ରିହର୍ସଲ୍ ଡୁନ୍ ବମ୍ ଲ ଆମର ନିକେ ଫାଷ୍ଟ କ୍ୟାରେକ୍ଟର ନାଇଁ ଭାଇବି ଦୁନ୍ବମ୍ ଲ ଆମର ନିକେ କ୍ୟାରେକ୍ଟର ଡାକେ ନାଇଁ ଭାଇଲା ନାଙ୍ଗ ବାଙ୍କେ ହେଲା ସୋ କ୍ୟାରେକ୍ଟର ଲୋକ ନାଙ୍ଗ ବାଙ୍କେ ପୁ କ୍ୟାରେକ୍ଟର ଲୋକ ବଲାମ ଆମର ସେ ଛପୁତେ ଛ ରିହର୍ସଲ୍ ସେ ନିକାନ୍ ଇସି ପ୍ଲେଙ୍କାଏ ଓ ବିହାର ଛି ହେ ଆମର ସେ ଇଙ୍କେ ପ୍ଲେଙ୍କାଇ ଲ କେ ଚେଂ ପୋ ପୋହର ବାଙ୍କେ ନେଲି ବାଙ୍କ ମାଥା ଲ କମାସି କେ ସେଲାମ ମା ଆର ଯୁଦ୍ଧ ନାଙ୍ଗ ଲାଙ୍ଗ ହଉ ବଲାମ ଆମର କନ୍ନା ପେନ୍ ପଲ କଲକେ ସମର ଜାନ ପାକଲା ଇଙ୍କେ ବଲାମ ଆମର ଇତୁମ ଡାକ ଫୁଲୁନି ପେନ୍ ପ ମିନ୍ ପ୍ରଡ୍ୟୁସର କମଲ ହମର ଅମୁକା ସନ୍ ଆଡଭାଇଜର କେ ରବି କୁମାର ହାଙ୍ଗଛ ଲପେନ୍ଟେ ଡାଇରେକ୍ଟର ବାଙ୍କେ ସାଠେ ତେରା ତାମାନେ ଆଲାଙ୍ଗ ଇତୁମ ସି ନେଲି ଫାନାଙ୍ଗ ଜାପନ ସାଠେ ତେରା ପେନ୍ ଲାଙ୍ଗଲେ ରବି କୁମାର ଫାଙ୍ଗଛ ସି ଲାଙ୍ଗ ତୁମ ସି ନେଲି ତୁ ଫାନାଙ୍ଗ ଜାପନ ଲ ଲଦାଖ ଚେପାର ଜାନ ପନ୍ ନେଲି ତୁମ ତୁ ମାମୁନି ଦୋ ଦିଲୀପ ବେ ଦୋ ଇନୋଦ ମଙ୍ଗଲ ପୁଦୋ ନେ ପେନ୍ କ୍ଲେମ ରାପେଟ ସଙ୍ଗ ଫେର ଚ ଦେଙ୍ଗ ରାପେଟ ବା ଲାଇ ତୁମ ପେନ୍ ଡାକ୍ସି ଦୁନ ବମ ଲ ତାଦୋ ବିପି ଦେ ଦୋ ଦୋ ଲ ଆକ୍ଟର ଲଦାଖ ପେନ୍ କେ ନେ ତୁମ ক্লেম ବମ ক্লেম ବମ ଲ ମାର ନିଂ କେ ଚେଙ୍ଗ ଚେଲା ଅନ୍ତ ସୋ ରେସଲ ସି ক্লেম ବମ ଲା ଆମର ଲା ସୋ ରେସଲ ନିଂ କାନ ସି ପ୍ଲେଇଂ ଲ ଲା ପେନ୍ କେ ସ୍ଟିଙ୍ଗ ଚେଙ୍ଗ ନା ବୋଲ ସୁଟିଂ ବାଙ୍ଗ କେ ନେ ତୁମ କେ ସୁଟିଂ ପୋ ଆହର ବୁ ବାଗେ ବୁଝି ଜେ ପି ଲା ସୋ ଟେ ଲା ରେସଲ ବେ ର ଲଙ୍ଗ ବେନ ସି ଡାକ ବେନ ସି ସାପୋ ଚି ବୁଝି ପନ ଚେ ଚେ ଚେ ଏଲା ଆମର ନିଂ କେ ଠିକ ଜିତା ନିକେ ସୁଟିଂ ବାଙ୍ଗ ଲ ସୁଟିଂ ଲ ক্লেম ହୁଟ ବାଙ୍ଗ କେ ଜଲା ରେସଲ ପିକ ଲୁ ମତି ଆମର ଜୟ କେ ନାଙ୍ଗ ନାଗ ଲ ରେସଲ ଟୁ ପିକ ମତେ ଜୟ ଠୁ କେ ନାଙ୍ଗ ନାଗ ଲ ଜଲା ଡାଇରେକ୍ଟର ଟୁ ବାଙ୍ଗ ଲ ସନ ପୁନାଙ୍ଗ କାନ ଲ ଆମର ଜଲ ଦା ବାଙ୍ଗ ଜୟ ଠୁ କେ ନାଙ୍ଗ ନାଗ ଲ ଇଙ୍କେ ଡାଇଲଗ ମୁଖର ଚିତିଂ ନି ବାଙ୍ଗ ଦେଲ ରେସଲ ଟୁ ଅଙ୍ଗ ଲ ଓ
1: ନାଙ୍ଗ ଲ
0: ଏ ଆବା ସେ ଡାକ ପେନ୍ସି ଓ ହେର ଚି ବାଙ୍ଗ କେ ଡାକ ପେନ୍ସି 2000 ନିଙ୍କ କାନ ଲ ମେନ୍ସି ଚେଙ୍ଗ ନ ଦେଲ
1: ତାଙ୍କେ ମୋ ପେ ନାଙ୍ଗ ଲି ପୁଲ ଲ ଓ ଭି ହର ଚି ପୁଆ ଲାମାର ଜାନ ହେଲୋ ନାଙ୍ଗ ଲି କାଚି ପାର ଜାନ ଦୁନ ଚେଙ୍ଗ ଲୋ ପୁ ତାଙ୍କେ ଲ ବାଙ୍ଗ ସୋ ଲାମାର ଜାନ ଲଙ୍ଗ କାଚି ପାର ଜାନ ବାର ସାଇ ଲଙ୍ଗ ଲକ ପେନ୍ କୋପିନ ଲୋ ନାଙ୍ଗ ଲି କା ମାଥା କେ
0: ନିଲି କି ମାଥା ବାଙ୍ଗ ଲ ଲ ଫିଲ୍ମ ଲାଇନ ମାଥି ପେନି ଲୋ ମତି ଓ ଭି ହର ଚି ଲଙ୍ଗ କ୍ଲେମ ଲ ଲ ସୋ ପେନ ଆକୁ କା ଫ୍ରେକ ତୁମ ତ ନାଙ୍ଗ ହାଙ୍ଗ ଲ ଦୁନ ଲ ক্লেম দুন বম ল পুথি দুম বম ল নন তালা সন সে বাং বম ল নেলি বাং কে এলা ও ইয়ার চিউট পেন সি রিহার্সাল পেনি ল মতি আমার আফিয়ান মাং কে ফেরি বু বাই কম সম ইয়াল শুটিং লং মাং কে শুটিং নাং হাং ল বদে লা আসিন চার্জুন প কপি সিন ক বলতে লা সো সিন চার্জুন প কে দুনিং সন মা কে দাম নিং সন মা লা ডাইরেক্টর ড পর ল লং থি থি নি চার্জু দাপ প লাল
1: মো পে নাং লিপুলো নাং লি কি চেং সে লাম আরজান কাছে পারজান দুন কে ও বিহার চিপ আর লাম আরজান লং পু তাংতে লা বাংস লাম আরজান শুটিং তাং এপ পেন নাং লি লাম আরজান কাছে লাং চেং হুট কে কুপুসন ল নাং লি নেং কামাথা কে লা বাং নাং লি থান্ডা মেক জিমা
0: লা সো ইয়ার চে আলবার জান ক্লাং দেট পেন আ ফিনি লি তেং চে লাং কে নি লি তেং কে পুন বেলে চিং নেক সো ইন বেলে আ ফিলিম চে লাং ল কে চক চে চে লাং উন ল হ্যাঁ কে চক চে কে জুসু কে নি লি তুমি চি চিন বা মেকা কে ডাইরেক্টর সে নাং তান ডাক ল চে লাং ক কে ডাক কে চক ল ক পু লা হে হ্যাঁ লা পো ইং কে কে চে লাং বাং সব ডাইরেক্টর ইন ইং পা থে পো কে চে লাং মে সেন সন সি চে টেক লং কে দাম তাং আ না মাং কে
1: মি পি গালাম ল ইগ নাং লি লা রেডিও নাঙ্গার জুদু না তুমা ফান কপার জু পাংতে নাংলি কাছে পারজান দুন চেং আলামার জান হুলা সো হুট কাছে পারজান আলং নাংলি আর রোল আর ক্যারেক্টার মাতে আর অর্ডার দূর নাংকি প্যাক কে নাংলি নিং চে দক এক মা
0: জলা সহর বাঙ্কে নিলি ফান বাঙ্কে রোল নাঙ্গা প্যাক মানে ফাঁসাং কো বাঙ্কে নিলি বাঙ্গে নিং চে দক ওই হ্যাঁ আমার নিং চে দক ওরে তা আমি নিলি বাঙ্গে নিং চিং সামলো যে সত্যিং বাং ক্লেমুন নংলো লান্তাই নিং চিং সাম পিকলো যে লসন পাংনিক সহি পলাইন মাঙ্গে নিলি তুমি মাঙ্গে চিচিন নিজ ধুকে লস ফিল্ম ক্লেম পেন সি নিলি তুমি রাত পাংনিক সহি বাঙ্গে নিলি বাঙ্গে চিচিনি মাসে চিচিন নেই যেতে নাকি ফিল্ম ক্লাং ল ডাক পেন সিং কে মানে রাত তুমি কে নিলি ফান না সাপোর্ট ল
1: হ্যাঁ
0: যে মিসেন লস মিনিট বাঙ্গে আমার যে লস হুট পেন পেনে ল বাং কার বেং ল রাত তোমান তা নিলি ফান না একসেপ ল না সাপোর্ট ল নিং সাম ল ল পেন টেন কে যে লস হুট পেন তা নিলি মেন চিলং সু লকলা ধু লস লামার জান কে চেং বাঙ্কে নিলি ফান মেন কে বাঙ্কে ভীম ইস ওয়েস্ট তো সব ফিলিম লাং তোমার কে নিলি ফাঙ্কে নিলি মেন বিনাং ছেলং ইগিল
1: নাংলি মেন পেন আন পারতা হালা এ নাংলি
0: ফিলিম লং
1: জান লং
0: আ লাসো আ মেন সিনা হাং ইগ লাপসাইড দেলো আন তিনদা ভীম আথে ও ইহার চিলং বাং মাংকে নিলি মেন মাংকে ভীম সিনাং বি কক মতি আমার কে রাত মান দা দাপেন সে ভীম বলে যা আমক আমেন সিনেমা কবলে গ মালো বলতে ফিলিম লং সন সন জে পার এ ভীম মা লাসন জি এ পেনে

0: त्यानिगे नांगली फाना करेक्टर के लालो दे पुलते जुला सो और बांके एक्सप्रेशन है इमोर है इमोर बांग सब के चिल्ला रहे दे सुंग पिक ये सो दिम लांग बा लाजी थे यंग से पुलते इनके ला दालो दे करेक्टर का प्रिक जिचें संग को लसो बांग सब के सुंग दो तमने ठेक उपुची पुपे तमने सुंग पिक करेक्टर चला पहर मुके তারমানে নাং হানজং সে নাং ডাকে পাচলাই নিং দে পলতে লসা কারেক্টর বং কে নাং না পুচিং কি বই তামে জ ডাকে মেরা লজং সে নাং গিলু ল বলে জলা বাদা কে কে নাং চে থেপি বাং ফু নো কারেক্টর সে চাম পাক নিং লাল
1: আকি জুত সে আলাম থেনি লি আর জুতি ইগলাং তাং তে ন না কাই কে ও ভি কি মিয়া তুম তা লাম আর জানা লং কাছে পার জানা তুম দু পিক লা পেন আনিং হাং পিক পিক লা সে নাং লি নন ও ভি কি মিয়া তুম ফান কো পি নে কা পাচি নি গাং তুং সন দো মা
0: নিনি বাংলা ওয়েগিমি তুমান বাচিন গং তুম বাংলা ল লা ওয়েগিমি তুম অ্যাক্টর পুন অ্যাক্ট্রেস পুন ফিল্ম জংসি কিলুতুন ল পোতে লাসো বাংকে আনিং মাঙ্গে দাকসি দু ইয়ারনিং ফিল্ম ল কাইটা লাসো ফিল্ম জুজে টিক কে কাপ্রেক আমাইন বাং লুলে দেনিং কিসমান তুমকে লাওয়াং পো কাপ্রেক লাইন সি নামা থারং তিমাতে লা ফিল্ম নাঙ্গল লুলো বলতে হ্যাঁ লাসে ফিল্ম আ সার্কুল লং নাঙ্গল লুলো ডাগং সি নাং শুটিং চেং লু বলতে লাসে শুটিং আ বান্ডুরি আ সার্কুল লং নাঙ্গল চক লু বলতে লা দাকে নাং মাইন ট্র্যাক নাঙ্গি নাং কারেক্টর চে চেঞ্জ নাঙ্গি ডাক চিং কি কি থান মা ডাইরেক্টর মেঙ্গে চিং কি চি থান সন মা প্রডিউসার মেঙ্গে চিং কি চি থান সন মা নাং কারেক্টর অট কপি মা লাসো বাংকে কাইতাই নিং দো নাঙ্গি লা বাং টিং নি নি জাসি গে মে ও ওই কি মি তুম হান তা যে নাং কান নাং জি লু নাং জি পুইতা মে নাং লে অ্যালবাম একটা ক্লেম ল পোতে নাং কারেক্টর কপি মা দা লাসো বাং চি এন ওয়েন টাঙ্গি লা পে নাং এক্সক্রিশন তো কে কাইতা দো ইয়ার নি লাসো বাং কে কাইতা ইনিং বাং চি বি পো নাং জে নে লে সো লং কে কান লং কি লুন লং নে কাইতা নি মোহর নি ফেস চি চেঞ্জ নাং জি নি এক্সপ্রেশন চি পি নিং জি লাসো বাং কাইতা ওবে কি মি তুম হান বাং কে কে নাং সট অকল নি বুগালি ল নাংলি তুমন তা ওবে কি মি তুমন তা কে পাচে লাই পুনয় সারপিয়ারুল পুনয় সারবুরারুল পুনয় অকরজাং আরুল পুনয় রিসমারারুল পুনয় ওসমারারুল পুনয় ওসকংারারুল পুনয় জংসি নাংলি ফানজংসি আরুল নাং তাংকক ল বলতে লাসো বাং কে কাইতা নাং নিংলং কে নে গোসন সে ক্লেম বো মালা সো বাং দু নেং ডাইরেক্টর পান কাইতে চার রুল লর্নিং লা বাং কে কেনাং সট জে নে নুট পেনি ল একটল বো মালা একদম পুরা পেনি লা বাং চক সে দেজি লা বাং লাং ল জে কাইতা ডাইরেক্টর তুম লং কে কাইতা উন তে আর কেং সি আর লম লাং জি ক্যামেরাম্যান নয় ক্যামেরাম্যান তুম হান্তা ল ডাইরেক্টর তুম হান্তা ল লাতুম হান কাইতা ইতুং গা কেং চর দম সি মি লাতুম হেন ল ইতুম হান নাঙ্গে জাপন তুম ল ডাইরেক্টর ল প্রোডিউসার ল লাই তুম হান কে কাইতা ইতুম কেং চর দম কে নাং সর নানকে লাপেল আকো আলাম কার জুজি বাং তাই তুম কে নাং সর জে নে একটল নি ল সন ল পুরা একদম দাকছে পারো কয় রে নিং লাগে নাং নিলো ইতুম কাই লং ন ন নে প্রাং বাং কে সন কে ক্লেম ক্লে দাসি মি জে ইতুম মাং কে জং সে ফিল্ম জং সে কি লুট লো বলতে ইতুম মাং কে ল সো সার্কুল লং নাং লুট তুম আনো মাং কে ল কে ফিল্ম মা মাইন্ড সে লুট নাং পোডা কে ল সো ফিল্ম লং নাং লু চক পেন পি ইতুম কো মালাম ল কারজু পোডা কে ইতুমি পাই পোকে লাইন ল ডাইরেক্টর এন ল প্রোডিউসার এন ল ক্যামেরাম্যান এন ল ল তুম লাম কাই তার জু নিং ল তুম লাম আর জু ল বলতে ইতুম আং সং দমিলি দুনুন পো লাপেন লা কোয়ান মা কারজু ব্লান লই তুম তা আং সঙ্গে দুন থেকে ডাইরেক্টর রুম তা কোয়ান মা ইতুম হান না বা থেকে ফান কে বড়ি পিগলো তাই তুম জং আর জু বিবে দেলো বতে তুম মানা থেক তাই তুম তে ডাইরেক্টর রুম তা নাসি কে নাং সর বাং কে তুং ডাইরেক্টর ফান সে কে চার ডম নাই কে নাং সর লাপেন আলাম কারজু ইতা নাই দা কে নাং সর
1: আহ গলাম লো লাপেন চুরু লো নাংলি আপর নাং চি পি পেন লামার জান কাছে পার জানা লামো নাং লিলা রেডিও নাকার জুদুন কে দো আনা তুমা ফান কাপা চিনি পথ হেলি তুম কাছে থানাং জি কে দো লাং সেটা মে পিনি কে আপর চক টাং ল পথ সি ইলি তুম চিহু চিপুদা যাই মে কে লাপো আন লিং টন কক ল না মো আপর মে সে না হুদলে লান সে চিংকি চে থান ঠিক ল না দো মে থাক মে কার্ডম
0: কার্ডম
2: লাপনা পর্ণলিতম চেহো চিপোদালাম জির আর জি গ্রাম টাঙ্গল লাকে আকাশবাণী টিপু নলিতম ভানজাইম বেকে বাং লাকে প্যান প্যান ফারুসেরা তো বড় সের কে প্যাক গ্যাহার্স লাপেন নিউজ অন ইয়ার প্যানটা জাইম বেক আর জি গ্রাম জি আদন্ত স্তরীয় ঘুরে পর পরফাই ত্রগ্রামী টংকে প্লেং ডক ডকল সিলা বংশ অপরকে চকমেলতে নলিতম হিন্দি গজল লন আর জি লংজি কিচিং সিনাল তম ঘোলামালি পেন কে লন আলন লম থে চুপকে চুপকে রাত দিন

স্টুডিও ঘুরে পর পর পাই চক্রা নিট পিকের ফ প্লেং টাংলো লাসে গুয়াহাটি পেন কে বেজে তাক আঞ্চলিক বাতরি মতে আসামি জলাম পেন লংরে লং পারি বেরটা নাহলে তো গুয়াহাটি পেন কে বেজে তাক আর্জিক লং টাপ রং প

ৰেডিঅ' নাংকৰ জীৱন কাচিঙানৰাত লাপানা পৰ্ণাং লিতম গুৱাহাটী পেন খেপেজি তাক আঞ্চলিক বাতৰি মতে লংৰি লং পাদা বিৰতা আছামিজ লং পেন আৰ্জিক লং থাংল লাগে আকাশবাণী টিফু নাংলিতম ভানজাই মেঘে বাংলাকে এফ এম পেন পাৰচেৰা তকবৰা চিৰকেপ মেগাহাৰ্চ লাপেন নিউজ অন ইয়াৰ এপেনটা জাই মেঘ আৰ্জিক লংজি ৱাং বম ৱাং বম পেন ষ্টুডিঅ' ঘৰে অপৰ পৰফাই ট্রক্সি প্লেং টাং লাসে লবাং সাও পার্কে চক পেন লতে না লতম কার্বি দেদ লং রে চিং না লন আরজি লং জি কিচিং সেল না লতম আরজি লং জি লকে জেংখা কেসে জন পেন আলু নরম থে নিতুম কে থামা আপিন পো তো তাং তলা বাসলন আরজি সিনা

আদন ঠলন আলতম আর্জলংজি বিজয় ভূয়া ফেন কেলুন আলু নালাম থে হপুনর কলিটি লাভাং সলন আর্জিক সিনা।

রেধুনগর জন কাছিঙানা লাপুনা পূর্ণ নিতম আসামিস হলাম আর্জান কালি আলু না জায়গা টেঙ্গালং প্যান সান সান লোন আর্জিগুলং টাংল লাকে আকাশবাণী দীপু।

0: studio gore por por phai troxira meni thong ke brahi ni pleng tang lo la sala ma so por ke chok pe lo ten altum ok prana jai mek arsik long chi pini la bang so hajai mek ang teng long pen sami sang hon senar pi la pen hud bang har ba mo rong pe to mang bang mental health coach and situ therapy labang so alam jira butak chi ho chi pot alam jir arjik sina
1: moni dakai ke pirthe ha chelo te anatina bang phusi tame kema tha ki sung ke chitong te pun e lason si anatina bang phusi tame kema tha ta gache prek do kumar ne abang ke matha pla pla do lapen kumar ne ki জংহে লে মাথা সুংদু সিতামি আনিং আলু চিবের ঠিপসি দোজয় লাপোসন আতুমতা দু লাসি পিনি নেলি তুম লাহাই আলাম থে পুথাক চিঙ্কি চিথান পঞ্জি আফান পুরা ইনুত মেন্টাল হেলথ কোচ লাপেন সাইকোথেরাপি প্র্যাকটিশনার কিক্লেম আবাং ফুফানসি চুফাপন ইগলো লাপেন নেলি তুম কচ ফাপন আতেংসি আলাং লি সিতামে নেলি তুম আমাইক্রোফোন আথেংনো নন না ইংলি তাংলো লাসি আকে হাই আপ্রাংসি নাংলি ফান লাপেন রেডিও নাংকার জুদুন আরা দো আনাফান সিতামে নিলিতম আকাশবাণী দিফু স্টুডিও আবিতং বেন নিগাং সাম কর্ডম নাম পাজে এগলো কার্ডম
2: কার্ডম
1: তং তে কি হাই কে চেংসি এলাম থে নালি ফা নাংকার জু পঞ্জি আবাং কে লাপু কি হেনলো মেন্টাল হেলথ মাতে কি মাথা অক প্রাণ কপি আফান সি কি পুদাম ইগলো লাপেন এলিতম মুনি দাকাই অলম কো আনা কিনাং সদ্দুলো নালি হিন পেন থান পনিক থা
2: আফ্রান সি কে চুরপার পিগলো নিলি ফান লবং সু আজাই মেকালং নিকে ভা পন পেন ইলিতুম কেনং সত কচিনি নং জি লাপেন ইলিতুম কার বিহাম ফাঙালং কিচুম হেক কচিনি দাম কে মাথা ও কে প্রাণ মতে মেন্টাল হেলথ পুথাক কচিং কি চিৎ হান জে ফা নং লিতুম বেন কে ফা পন পন নং লি কারজু আলাম থে পুথাক লসন হেন ল মেন্টাল হেলথ পু কুপি সি কি পুদাম মতে কে মাথা ও কে প্রাণ কুপি সি কি পুদাম পুলতং কে লকে প্রপার মেন্টাল হেলথ পু ইলিতুম জং দাম ল পুলতং কে ইনুত আমনিত আকাই কেরিং আলং জংসি আলাংলি জিরপি জিরপু লাপেন আ ফ্যামিলি লাপেন সোসাইটি আতমল

0: piju piju pen lo pulo tangke ki me atuwara lang li phulong pen virdeji la si la ke inut amuni ta kaya chi the ki virji aphan joy piklo la si kemetha ok pran mate mental health jong sili tum hinulo pulo tangke inut akai ki virji aphan a chance the pik khanjang lo
1: tangte puthat alam the nali phanar ju thu igla la ke mental health mate kemetha ok pran lapen english pen pu stress lapen depression la sonthom kacherap ko pilo nalihin pen than pon ikta
0: nangli nangkar ju alam the aputhak la ke anutinta munthi dam nangji stress lapen depression lapen mental health ang bong ku pc a connection ki duma alang tuma bong ku pc kacherap ki duma ili tum lang dam chi pulo tangke lapuhan lo stress is the root cause ili tum lang dam lo pulo te ke angkur ke lahen lo ki matha o kapran ka phang nu ki ching si ke stress la so stress abang si nang li jong se chewar thek thedat lo pulo tang ke la por ding lo pulo tang ke nang li phan anxiety nang people anxiety do pen nang li a phang dam chat lo pulo tang ke nang li phan depression along kapiluji a chakong the pik lo la si inu tang muni jong si depression dulo pulo tang ke alang phan kape meje phan ke root cause pulo tang ka stress phan ili tum kiri tar lip nang ja ke nang sot ili tum la ko piason pen se labang so kemata o kapran nang hinupang ching loma pulo tangke ili tum la tar lip data pc labang so muni ta phan kang thur pon thu ji phan kapami thu ji phan la taksi atowari ipeklang pon po la si la son thom hormu stress depression la pen mental health issue la ke dam chom lo la pen anxiety mu pen itum chi than bom la ke dam rap chom lo
1: adun thulam the narju tikla ki hai la ke লোচার্লি ওসমার আতুমাফান লো কেচার্লি এহিন লাপেন কাপ্রেক কেচার্লি আসায়ামু অলং কেমাথা অকপ্রান মান্দে মেন্টাল হেলথ কি মেমে আজয়নে কন পাতি কুকদুন থেক ইগল থান বদিকথা
0: লো কেচার্লি আতুমাফান কাতি কুক থে পিকচনাম জংসি কামাথা অকপ্রান মিমেদাত উলতংকি লো কেচার্লি ওসমার আতুম সিতামে আথেকে লো কেচার্লি অলং ইলি তুমলাং দামলো পুলতংকে নিংগচিবি নেংজি আসন সাইসে আজাত আসন সিতামে লাসি জংসি নংলি কেমাথা অপ্রান লেমে মেলো পুলতংকে নংলি স্কুল হেমলং লুকাচারলি আপোট সিতামে নংলি নিঙ্গার লু চিবি ঠিক থেদা জি লাপেন নংলি এক্সাম আফান কা প্রিপেয়ার হুত সিতামে নংলি কাচারলি কনসেন্ট্রেট মতে নংলি হাতাক নংলি নিং বিভেদ ঠেক থেদা জি নংলি কামাথা চাকং জংসি আবেলো পুলতংকে লাসি ইনু স্টুডেন্ট মতে লুকাচারলি আক্লিম সোমারা তুমো ফান মেসান রিজল্ট নং জি পুলো তংকে পিপু আতুম লাপেন থানবাং আতুম সেতামে মেন্টাল হেলথ আপুথাক সেতামে লি তুম লংদাম নং জি লবং সু স্টুডেন্ট আফান কুপুসি কামাথা অপ্রাণ কাপামে বের জিমা কাপা বোব বেদ জিমা বংকে মাথা দাম নং জি জংসি ক্লাস কি দুনকে রেগুলার তা হাইলো লাপেন টিউশন হেউই তা দুটা হাইলো সেতামে জংসি আলং লি কামাথা অপ্রাণ আবং মেন্টাল হেলথ আবং ইস্যু দুলো পোলাতংকে কনসেন্ট্রেশন আবেদাত পো পথ আলং লি আবং প্রোডাক্টিভিটি বং আবেদাত পো লসন থাকি লু কচারলি আক্লিম সুমার আতুম লু কচারলি পুজাত কালিল আসন আসন কপাথু আলং ক্লাম আলং পুসামে লাপেন ক্রিয়েটিভিটি পুনন কিলুনকে কানা নথু পুনন সেতামে আচাতা নথু সেতামে এফেক্ট থেপিক কপান হোক থেপিক আথেকে নংলি কামাথা অপ্রাণ নেমে মেলো পুলোতংকে নংলি খেলা দুলা পাথু লং সেতামে নংলি নিং আবেদাজি নংলি কাই নিংকে হ্যাং পিক পেন নংলি কাছাপা দুক উন পিক আবং সেতামে নংলি চিপা দুক উন এদাজি নংলি আপর গে চিপি পো সেতামে নংলি নিং লাপেন নংলি কামাথা আবংকে হালাদাক চিবি উন এদাজি
1: কালা
0: লসং থাক থাকসি কুমাতনি কে কিলুন কি কানা নিংকে হ্যাং আতুম সেতামে মেন মেন আলংলি তুমা ফান লাবং সো কেমাথা অকপ্রাণ নং পানো হকলো পোলতংকে নংলি ফান নং পালুনিং তুং তেদাত নংলি ফান নং পাকানিং তুং তেদাত নংলি ফান নং পাবর ইং তুং তেদাত জি
1: কালা
0: নংলি মিথাং হেমলং মুনিতা মেক আং ডেন পেন হিলুইং কিদু সে নংলি নিং হাং জি জাস্ট মেট পেট কে
1: এবাং কে লাদাক সে দকক বল সে তামে ইনিং বাং কোনানে দক
0: কালাং ইগলো কালাং ইগলো নংলি বাং কে লাদাক দকক পো সিতা নংলি নিং লপেন নংলি কামাথা বাংকে লাদাক আবেদত পো নাসি নংলি কামাথা পেন লপ নংলি বাঙার পুম্ব বাংকে আতোয়ার কাপ্রেক কাপ্রেক সিদাম আসন সিলি তুমি থেকলং পো লাসি আজাতা ফিল না থুসি তামে কামাথা অপ্রাণ লেমে মিলো পুলো তাংকে প্রোডাক্টিভিটি বাংকে আবেলো ইলি তোমার রিজাল্ট বাংকে থেক দাম লং লেলো
1: তাং তেলা কাতি কি কং হয় আতুম জাসেমেট কেলা রংরূপ আরাত আতুম কপি সাইকোলজিক্যাল ইস্যুস মাতে কেমাথা অপ্রাণ আকিসং দু মে মেলো থান পনিক থা

0: kang kirong din ikpalat bang so alam thepo thak na thin pentan pantha
1: me pikalom lo lakela ke litum ga nutin sa tome kachini nang ja kenang sot atheke litum ongdung litum society long litum hampang long thek dam long ke labang so kemata opran ke hinumate mental health issue anabang ke klang dak de se ke ong kachipatu se ke ong lapen ongdung adima bang ke katherak tu labang so kachipak klang je phan ke matha ki sung ki dukhe kachar chakuni lahi hu bang ke litum society long bang ke kamatha acha kong ke koma bang phu pusi litum hangkok titi la so potsi rata thingnu ke kangne ka set happy pic ta hai
0: kala
1: setame alang inuat por du lo plotang ke alang ke kamatha aki sung mo si tu po
0: kala kala
1: la si la sona tumo phan ke jasimet nut ka prek pan chi sharing tungte plotang ke jong si kumane bang phu la sona problem long du lo anut ka prek pan ta che thanung in tungte seta alang li labang su kemata o pran bang henu tang lo palang chi chini lo pulotang ke jasmiat pet alang li ke klem nang ji ke anut ka prek phanche than thelo pulotang ke journal writing ba gratitude thoughts po mane nang li diary humnon kolom humnon lapen nang li kai along arniwang sitame nang li ake me ke thek long copy ma lana li arniwang sitame chetok nang po lake nang le anut ka prek phan than jok plot lo
0: kala
1: lapen labang so isi positive note pe tok tame pic ni li labang so kisung phulo setane lapen jok big ji punang li arni si pen a page mate line ke panang li arni wang ke thor nang li che tok lapen ha aju nang li mek jang po punang li la so pot chepor hi thu pulo tang ke la nang li mental health phan ki me il tum ang thek thek dam nong ji a theke nang li brain up han nang li la kopi ma ke tok lapen nang li kopi ma kachpur hidam di hala bangsi register dam po la pulotang nang likamatha hala akisung pensetame nang kevan jephan nang li iltuma brain tum natum setame nang bor idun po athi iltuma thoughts ke iltum kupima ke tok la si nang ka register dun puli tum ka duita chinidam kumatne amuni to bangke depression ke dam pulotang ke kupine ason alang lima tha it podu isi pot ma tha it penan jok se alang li ki phu ge di la son pot se alang li ka ma tha phansi ka che lar nang ki du lo
0: kala
1: ni li la bang so ki sung ki phu ke normal di ni li la pen jok vik ji ni li long la pen ka che dan una ja kong du punang li mi thang phan le nang li tok te pu se ta me chi recite lo nang li mix se lo het penang li chi recite bom di nilong labang supen ki jog jaya kong du punang li jong si recite bomb pulotang ke automatically nang li phan nang li brain along la sinang register je la lo la si brain rewiring person la hedi
0: kalang
1: la lo ke nang sot ke
0: kala me pig alam lo ke hai choroi pig lo ke hai tang de pini ile tum mental health mate ke matha ok prana puthak penang lam the ki ile tum chathan bon iglo ওফিসিতমে আপরালাম তদ এক অপট পিনিকে স্টুডিও ঘুরে অপট কে চক ইগলো পলসি ইলেতুম চিংকি থান মাঙ্গে লাপন পনলে ইংটন পন ইগলো না নানি লাপন আসাই কি আং আং বং পেন পুসিতমে আপনা চিপি পেন ইলেতুম স্টুডিও লং বাং পেন কে মাথা অক প্রাণা পুথাক মতে মেন্টাল হেলথ লাপেন ডিপ্রেশন আলাম থে পুথাক মেসেন মেসেন আলাম থে নাগে থাং না পট চোরেক পিকলো লাপেন নানি সিতমে মুকি বাং জিয়ানি তালাম সাসি পাপ্রাং থাকি ফান আর নাম্বারি থেলে আহের জে মেনা পাপি দন্তি ইক বমলো না পুথা নানি ফান সুরি সুরি কাডম না পাজের ইগলো কাডম
1: কাডম
2: লাপনা পড়নাল তেম চিহু চিপু দালাম যে আলাম মেন্টাল হেল অ্যান্ড সিচিওথেরাপি লেবাস আলাম পুথাক চিহু চিপু দালাম যে আর যে লং টাল লাকে আকাশবাণী দিফু wang bom wang bom ben studio khodia por por final cap bang tang lo studio khodia por por final cap ke chok pen lute nal tem asan san english alun arjik long ji ke ching si alun ar tem arjik long ji lake hobastin pen kilun bon আলু নলন্তে দ্য রিজন লাভাংসলন আর্যুক সিনা

0: চিতাইবেন বচিনি জি ইলি তুম কার বিয়ে খেয়ে তুমকে মেজ জংসি নাংলি মে সেন লো বলতে নাংলি ডিমকে নহক লচিতে বার আর ভি আর এ লংতা নাংলি ফানকে ডিম দোলা মেজ সবাংকে লাসি নাংলি মেজ থেকসের বলতে নাংলি ডিম আবেদা জি ভুবংকে মাথা নাংনে পিঠে লংকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দেটলে আলংলে মেজকে নাং সৎ বাহা দাং সে আদিম দু চট পলপ কালি আলংকা প্রেকা ডিম দা দুপিক লাং নহক দাং ডিম চে লং জি ন নিশিয়ালাম ইউনিভার্সিটি লংলি তোম মিনিট বাংক আনলকে তো নন ইউনিভার্সিটি পেন আরু মাংথু না হায়ার সেকেন্ডারি লং কার্বিয়াং লংকে মেটস অলং ভেকেন্সি কে অং সকালি নন পিনিতা লাসি ইলি তোমা মুনিট কাবে আপরসি মেনা মুনিট কাবে পসি লাহাইয়া ডিমটা কে প্লেং এলুপদা নিলি পুজি আথেমা বাং হেলুবিং তুমকে ননকে ইল তোমা ডিমটাকে বাং তা নিহাং হে বমলো লাসি ইমেনা মুনিট চেপা থেক নাং পো ইমেনা মুনি দু নাং পো লাসি ক্যাচারলি লং বাংকে মেজ সাবজেক্ট বাংকে থেকলো বলতে নাংলি তুমা নিলি রুই থেকে থরলো নহক সিতামে নাংলি তোমা ডিমকে দৌ বেকলো নাং ঠিক পিদিংলো বুলে চে মাথা দা চক নাংলি তুম আপর পেন চেপে টাং নন মিসেন পেন আর রেজাল্ট চেবা নন নাংলি তুম ফানকে নীলি পুদামি মাকে নন লমা দিন বাংকে নাংলি তুমান কার বিয়াং লং সন সনকে হেম নাইং থুম লাং নাইং থুম দে জি পান্দা নীলি নিং জি জি নীলি পুজি আথে মালা আনাকে নাং সদ লাং এলি তুম ডাকে সি মেট সেক্সের বলতে নাংলি তুম ফান মাংকে ফিউচার কে সিকিউর্ড বলে চে মাথা দা চক
1: রালো আজাগো সোমবার টোন লাপুসন দু কে বাং দেং মাতেলা মেট্রিক কে পাস উঠ বাংকে মেস আ সাবজেক্ট মি উদিতি বন্দা আফি হায়ার সেকেন্ডারি কে চার্লি লং লামাতে সায়েন্স স্ট্রিম লং পেন আপ্রাই কাপ্রাই লোক পড়তে কে চার্লি হুড বাং কেলা মেস সাবজেক্ট বাং এন পন পে দেট লা পেন কাটি কুক দু কক রিতি কপি আ পড়ল লা
0: হালা দা কাবাং কে সায়েন্স লং বাং কে হাদা কে ভাগ হিনি দু লাসি পিসিএম পিসিবি বুদু লাসি পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নন ইলি তুম দা আসাম স্টেট লং বোর্ড সিস্টেম বাং কে ইউনিভার্সিটি সিস্টেম বাং কে লাসি কেপলি রক অফি ক্লাস ইলেভেন বেন উপতে হালা তুম মাংকে লাইফ সায়েন্স আন্দাম জুইপো মেথস আন্দাত মাংকে আলাংলি তুম মাংকে লাকে ফোর্থ সাবজেক্ট বই সিস্টেম পন টু ডেট পলিসি মেথস আন্দাত মাংকে আলাংলি তুম মাংকে মই প্রাংকে লাপো আনা কেনাং সদ আবেলু পো লা তুম মাংকে মেথস বাংকে পানুং কুক আসনসি ইন্দুর বাহিনী তুমকে ক্লেম পন পলিসি মেথস হরমুকে নিলি পামু বেন তা পুবন বমল ক আন মা ইলি তুম কি রুই পন লাপো আনসি লাবাং সহরমু বাংকে নাং দুনজি সিস্টামে আলাংলি তুম হালা সং দেং মাংকে লা কেপ পাস তাং দে দা ফি বাংকে হালা আলাং তুম মাংকে কে অং দুং তুম মাংকে লা মেডিকেল সায়েন্স দুঞ্জি পুপো ডক্টর চেপা মানজি পুপো আ সাবজেক্ট দু উপো আ বার্ডেন পু মেস না পাংকে পানুং বম পানুং বম পানুং বম পো আলাং লিতুম পানুং পো লাসি মো ফি বাংকে কেপ হুদ মে সেন্স আমি মো আপ্রাং আলাং তুম মাংকে মেস বাংকে ঠিক স্যার তোমা ঠিক স্যার লো সেটা মে ইন্দুর ভাইনী তুম মাংকে পানুং বো মাই কালি আলাং তোমা কে নাং সট কে চালি বম হুদ কাবি দে জয় নিছি আলাং লিতুম হানকে মেস কে পানুং কুক সনমান দে নন নীলি তুম সন সন আবাং বাংকে লাসি লুথান বাং সামে পাশন নি দু মেথস টিচার দু সায়েন্স টিচার দু লাসি মেথস টিচার বা মানজি বুলোতে এলাংলি বাংকে কেপ টং পাস জেট পেন দামি ইলেভেন আপ টু গ্রাজুয়েশন দামি এলাংলি কে মেথস পেন কে চেকাক লং লিলু লাসি এলাংলি তো মানে পিসিএম বুলো লাসি লাদাখ বাংকে ইলি তুমলং বাংকে আ কলেজ মধ্যে ডিফু গভর্নমেন্ট কলেজ সিবেট ল মেথস ডিপার্টমেন্ট কে দুটা ডাক সিবেট ল আংপার বাংকে আং বংলম কে নিলি তুম চার্লি বম টু থাউজেন্ড থ্রি ফোর অলম ফাইভ অলম বাংকে ডাক মেথস টিচার কে কম জয়নি পেনটা ইন্দুর বাহিনী তুমাংকে কে এন্দু নিং হাং বুসামি মু সুং ক্রুংজি নং থান বাং আবেদ দেলে পুকা মাথা পেন থান বাং আবেদ দেলে পুকা মাথা পেনটা ইন্দুর বাহিনী বাংকে দোলাসি নীলি পুদামি বাংকে ইউনিভার্সিটি লং সিতামে নন ইতুম ডাক ডিফু ক্যাম্পাস লং সিতামে জংসি মেথস ডিপার্টমেন্ট ওয়ান পুলু তাংতে ইন্দুর বাহিনী কে নং ক্লাং থুবম পো আথেমা ইলি তুমকে ইখি দাত কাবিয়া জয়নি সি আচার কে দামুন ইপেন জয়নি দা কাপুরি কে তিকুক বালা বাং সো সাবজেক্ট পানুং নং কুক দা কে দু ইদু সি নীলহীন পেন বাংকে মেথস সাবজেক্ট বাংকে কাদু কবি পুলি নন কি জুম ইয়ারের বাংকে মোপে নিলি পুলো ইলি তুম ফাউন্ডেশন লেভেল লং পেনসি কাতি কুক দামকে কে চেং ল হাদাক মেনল লাসি হাদাক মেথস টিচারটা আলং তিনটা লা বিএসসি টিচার ফান কি পিপি জয়নি মাসি নন বাংকে হাদাক ফাউন্ডেশন লং পেনসি আলাং লি তুম ফান লাসো আ ইন্টারেস্ট ইলি তুম হাদাক পেন লাসো ইন্টারেস্ট টিকি পন্টেক থে মানতে কে পেরেং পন্টেক থে বা পে ডোবেয়া ঠিক থে জয়নি সি আং সং আলং আন বাংকে আরুম পেন নাং কম বম নাং কম বম সি আং সং বাংকে ইলি তুম বাংকে কম হেক মাসি নন বাংকে আহক পেদালাম ল ইলি তুম লং বাংকে লা মেস হি নানার বাংকে কন মাকে দু নাংজি কন মাকে লং নাংজি বাংকে আবে দেত ল
1: কারাং কারা চুরু পিগল নন পুথত নাংলি হন আর রিপন থজি মেস আছে বে আইহাক সোমার তোকে ঠেক পিগল লাপেন মেট্রিক কে পাস হতামে মি ও টি টিগল ডক্টরস ইঞ্জিনিয়ার লাপেন কাপে কাপে কাচালি আলং সিতামে দোলো সে হালা তুমফান কনালি দুজি
0: মেথস কে ঠিক পিকে তোমাকে নিলিকে পামু তা নিজে পনল মেথস ঠিক

পথত আদন্থল নালে তোমার জলংজি পখিলাল একটি পেপেন কেলুন আলু নলন্থে দাম পনে মাংস পিঠে পেন লাংসলন আর্জিক সিনা।